এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা। আজ মঙ্গলবার, 16ই আষাঢ়, 14ই মহরম, 30শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদে পাশ হল অর্থ বিল 2026। যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে সংসদে দৃঢ়ভাবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। হরমুজ প্রণালী দিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দোহার আজকের বৈঠক অস্বীকার ইরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে জাপানকে হারিয়ে ব্রাজিল ও টাই ব্রেকারে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে শেষ ষোলোতে। এখন মরক্কোর মোকাবেলা করছে নেদারল্যান্ডস। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় সংসদ গতকাল কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থবিল 2026 পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠভোটে পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থ বছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির প্রেক্ষিতে বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আরও দুটি প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। এগুলো হল বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে TIN সনদ বাধ্যতামূলক করা এবং বন্টন, দলিল ও নামজারি নিবন্ধনের জন্য TIN সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। এর আগে সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি উল্লেখ করে তিনি বলেন, নদী, খাল ও সেচ অবকাঠাময় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
2: মানে স্পিকার, বিএনপি সরকার বরাবরই কৃষি বা কৃষি বান্ধব সরকার। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার, সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মানে স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মানে স্পিকার, এবার আমি আর একটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মানে স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
0: আগামী পাঁচ বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত তিন মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। তারেক রহমান 2026-27 সালের প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, আগে বেশ কিছু ভ্যানিটি প্রজেক্ট বা আত্মম্ভরী প্রকল্প গ্রহণ করার মাধ্যমে অহেতুক দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই সংকটের মুখেও তাঁর সরকার দেশের সকল শ্রেণী পেশার মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এই বাজেট প্রণয়ন করেছে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়েও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার লাঘব, কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয় শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে একাধিক জনবান্ধব সংশোধনী প্রস্তাব দেন।
2: ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি।
0: ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে পার্বত্য 3 জেলায় তাদের পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডের আয়ের পাশাপাশি পাহাড়ি ও সমতল উভয় অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিদের বেতনভোগী আয়কেও করমুক্ত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। গতকাল মাদারীপুর জেলার 4টি শিক্ষা প্রতিষ্ঠানের 45 জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে এলে তিনি এই পরামর্শ দেন। আজ বেলা 11টায় সংসদের বৈঠক আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী 29,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি গতকাল রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে প্রতিবছর বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপণের পরামর্শ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে 29,000-এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে 88,000-এর বেশি গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,
4: থাকলো প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে, সেটা তোমার স্কুলের মাঠের পাশেই হোক, সেটা তুমি যেখানে বাসার যেখানে থাকো তুমি সেখানেই হোক, অর্থাৎ কোন খালি জায়গা দেখলে যেই জায়গা মানুষের ব্যবহারের জন্য নয় দয়া করে সেখানে একটি গাছ লাগাবে।
3: এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণে উৎসাহ দিতে শিক্ষকদের আহ্বান জানান তারেক রহমান।
4: শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। যারা শিক্ষক আছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে বর্ষার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখুন যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
3: শুধু আজকের দিন নয়, প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটা করে গাছ রোপণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের গাছ রোপণে উৎসাহ দিতে হবে। স্বাভাবিকভাবে দেশে গাছ যত বাড়বে পরিবেশ তত ঠান্ডা হবে। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উমরা পালন করতে গিয়ে তৎকালীন সৌদি বাদশাকে হাজিদের ছায়ার জন্য নিম গাছ রোপণের পরামর্শ দেন। সে সময় দেশ থেকে প্রায় 1,00,000-এর মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন তিনি। এখন গাছগুলোকে সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, জিয়া ট্রি নামে ডাকে বলেও জানান প্রধানমন্ত্রী। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এর আগে প্রধানমন্ত্রী বিএনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা উপজেলায় অধিক সংখ্যক তরুণ তরুণীকে অন্তর্ভুক্ত করে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে সরকার। তিনি বলেন, বিএনসিসিকে যুগোপযোগী ও শক্তিশালী করতে সরকার আরও বেশি বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা করবে, যাতে এ বাহিনী আরও অবদান রাখতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান হৃদয়ে ধারণ করে জীবন শৃঙ্খলা মেনে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ এবং বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিক্ষার্থীরাই পরিবর্তনের অগ্রদূত, তাই নতুন প্রজন্ম এগিয়ে গেলে মূলত বাংলাদেশই এগিয়ে যাবে।
4: বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আমরা চাই আমাদের কোন একটা কাজের আউটপুট থাকতে হবে যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান। যেই কাজগুলো করতে চাচ্ছি সবকিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে।
0: প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, মানবিক ও সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে তাঁর সরকার পাঠক্রমে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেছে। তারেক রহমান জানান, শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষ করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য সরকারের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা শিক্ষা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভোকেশনাল শিক্ষা প্রবর্তন করতে যাচ্ছে। এর আগে তিনি সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের সব শ্রেণী পেশার মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা গতকাল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাস্তবসম্মত ও টেকসই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে শিশু শ্রম নির্মূল করতে হবে। তিনি গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী জানান, প্রত্যেককে শিশু শ্রম নির্মূলের কাজ শুরু করতে হবে নিজের ঘর থেকে। প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার কার্যকর অংশীদারিত্বের ভিত্তিতে এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়। তিনি গতকাল রাজধানী ব্র্যাক সেন্টারে আয়োজিত জিও এনজিও কোলাবোরেশন ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, লার্নিং আউটকাম বৃদ্ধি করতে সরকার পাঠ্যক্রম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো এবং প্রযুক্তি এই পাঁচটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশের পাপেট শিল্পের পথিকৃৎ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 90 বছর। এবারে শুনুন মুস্তাফা মনোয়ারের জীবন ও কর্ম নিয়ে একটি প্রতিবেদন।
6: তুলির আচরে যিনি ক্যানভাসে প্রাণদান করেন আর এক টুকরো প্রাণহীন পুতুলে ফুটিয়ে তোলেন জীবনের স্পন্দন, তিনি মুস্তাফা মনোয়ার। বাংলাদেশের শিল্প ও গণমাধ্যম ইতিহাসের এক অনন্য বাতিঘর। 1935 সালের পহেলা সেপ্টেম্বর শরতের আলো ঝলমলে দিনে মাতুলালয় মাগুরার নাকল গ্রামে জন্ম নেন এই শিল্প সাধক। পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকোপার মনোহরপুর গ্রামে হলেও তার শৈশব কৈশোর কেটেছে প্রকৃতির অবারিত রূপ দেখে। 1965 সালে মেরি মনোয়ারের সঙ্গে গাঁট ছড়া বাঁধেন তিনি। সংসার আদৌ করে আসে পুত্র সাদাত ও কন্যা নন্দিনী। বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে স্কটিশ চার্চ কলেজে যাত্রা শুরু করলেও শিল্পের অমোঘ টানে তিনি স্থিত হন কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। 1959 সালে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণালী সমাপন ঘটে তার শিক্ষা জীবনের। এরপর শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যোগ দিয়ে শুরু হয় তার কর্মজীবন। তবে ক্যানভাসের চার দেয়াল ছাড়িয়ে তার সৃজনশীলতা ডানা মেলেছিল গণমাধ্যমের অসীম দিগন্তে। বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ও ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার হিসেবে তিনি টেলিভিশনকে দিয়েছিলেন এক শৈল্পিক রূপ। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং FDC-র শীর্ষ পদে থেকে দেশের সাংস্কৃতিক নীতি নির্ধারণে রেখেছেন অগ্রণী ভূমিকা। মোস্তফা মনোয়ার মানেই জড়বস্তুর ভেতর জীবনের সঞ্চার। তিনি বাংলাদেশে আধুনিক পাপেট বা পুতুল নাচের জনক। তার হাতের জাদুতেই পারুল আর সাত ভাই চম্পার গল্প রূপ নিয়েছিল বিটিভির কালজয়ী পাপেট শো। তার অমর সৃষ্টি মনের কথা, যা টানা ১২ বছর শিশুদের শুদ্ধ বিনোদন ও শিক্ষার আলো জুগিয়েছে।
7: খুশি হারিয়ে কি হয়,
8: খুশকি হয়ে যায়।
7: খুশকি
6: 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশ যখন অবরুদ্ধ, তখন মোস্তফা মনোয়ার পুতুলকে বানিয়েছিলেন প্রতিরোধের হাতিয়ার। শিল্পের এই মহান সাধককে দেশ ও জাতি বারবার বরণ করেছে সর্বোচ্চ সম্মানে। তার ঝুলিতে জমেছে অসংখ্য অর্জনের পালক, 21 পদক, জৈনুল আবেদিন স্বর্ণ পদক, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইত্যাদি। মোস্তফা মনোয়ার কেবল একজন ব্যক্তি নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। রেখা, রং আর পুতুলের সুতোয় বোনা তার এই মহাজীবন বাংলাদেশের শিল্প সংস্কৃতির আকাশে চিরকাল এক উজ্জ্বল ধ্রুবতারা হয়েই জ্বলবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
5: এদিকে আজ সকালে মোস্তফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য শিল্পীকে। এদিকে মোস্তফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মোস্তফা মনোয়ারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, চলতি সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, ইরানের কর্মকর্তারা তাদের জব্দকৃত বিদেশি অর্থ ছাড়ের নিশ্চয়তায় অগ্রগামী উদ্যোগের জন্য কাতার সফরে যাবেন। এই সফরের সঙ্গে বৈঠকের কোনো সম্পর্ক নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেন, আজ কাতারের রাজধানীতে যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে যাচ্ছেন। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনার ও তার দূত স্টিভ উইটকফকে আলোচক দলের নেতৃত্ব দিতে কাতারে পাঠাচ্ছেন।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের খেলায় গতরাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে জাপানকে 2-1 গোলে হারিয়ে ব্রাজিল এবং বোস্টনের টাই ব্রেকারে জার্মানিকে 4-3 গোলে হারিয়ে প্যারাগুয়ে শেষ ষোলোতে উঠল। মেক্সিকোতে এখন শেষ ষোলোতে উঠার লড়াইয়ে নেদারল্যান্ডস মরক্কোর মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডস মরক্কোর ম্যাচ গোলশূন্য ড্র রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে পাশ হল অর্থ বিল 2026। যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে সংসদে দৃঢ় হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দোহার আজকের বৈঠক অস্বীকার ইরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্বে জাপানকে হারিয়ে ব্রাজিল ও টাই ব্রেকারে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে শেষ ষোলোতে, এখন মরক্কোর মোকাবেলা করছে নেদারল্যান্ডস। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি তানহা অনেক বেশি ভালো আছি এবং চলে এসেছি আবারও একটা নতুন দিনে, নতুন সকালে মর্নিং মাইক নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার জন্য অপেক্ষা করছিলেন। আই হোপ, যাই হোক, আমরা কিন্তু এখন মর্নিং মাইক শুরু করব এবং অনেক আড্ডা দিব, অনেক মজা মজার গল্প করব। গতকাল রাতেই কিন্তু একটা গরম গরম ম্যাচ হয়ে গেছে, সেই ম্যাচটি ছিল ব্রাজিল এবং জাপানে। সেখানে ব্রাজিল কিন্তু দুটো গোল দিতে পেরেছে এবং জাপান একটি গোল দিতে পেরেছে। একটি গোল দিতে পারলেও, সরি, ব্রাজিল দুটো গোল দিতে পারলেও আমরা দেখলাম যে ব্রাজিলের কিন্তু সবগুলো প্লেয়ারই অনেক বেশি ভালো খেলে। যেমন নেইমারকে কিন্তু, নেইমার ছাড়াই এবং ভিনিকে ছাড়াই কিন্তু দুটো গোল দেওয়া হয়েছে। সো আমরা এই ব্যাপারে আরো অনেক আড্ডা দিব, গল্প করব, আরো ডিটেইলসে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। তবে তার আগে গান শুনবো, মানে গান দিয়ে শুরু করবো মর্নিং মাইক। সো ওয়েলকাম টু আওয়ার মর্নিং মাইক শো, অ্যান্ড আপনারা ঢাকা এফএম 90.4 শুনতে পাচ্ছেন এখন, আর আমি তানহা আছি এগারোটা পর্যন্ত, সকালে এগারোটা পর্যন্ত থাকবো। প্রতি রবি থেকে বুধবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি এবং আড্ডা দিব, গল্প করবো। তো চলুন এখন গান দিয়ে শুরু করি আজকে মর্নিং মাইক, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মনটা
2: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। আর আমি কিন্তু হচ্ছে একটু আগে বিশ্বকাপ নিয়ে কথা বলছিলাম এবং গতকালকে ব্রাজিলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছি এবং ব্রাজিল কিন্তু পরবর্তী ম্যাচের জন্য সিলেক্ট হয়ে গেছে এবং জাপান কিন্তু বাদ পড়ে গেছে এবং একই সাথে আরও একটি দল কিন্তু ফিফা থেকে বাদ পড়ে গেছে, সে দলটি হচ্ছে জার্মান। জার্মান দলটা কিন্তু অনেক শক্তিশালী একটা দল ছিল কিন্তু সামহাও তাদের লাক এবার ফেভার করেনি, কারণ গতকাল ম্যাচে জার্মান এবং প্যারাগুয়ের ম্যাচ ছিল, সেখানে কিন্তু ড্র হয়েছিল এবং তার থেকেও বড় কথা হচ্ছে তারা মোট 7টি পেনাল্টি পেয়েছিল, মানে জার্মান এবং প্যারাগুয়ে মিলে মোট 7টি পেনাল্টি হয়েছিল গতকালকের ম্যাচে এবং জার্মান পেয়েছিল 3টি পেনাল্টি এবং কি বলে এটাকে প্যারাগুয়ে পেয়েছিল 4টি পেনাল্টি, কিন্তু সে পেনাল্টি পাওয়ার পরেও তারা কিন্তু দুই দলই একটার বেশি গোল দিতে পারেনি। তো সেই জন্য দেখা গেছে যে সবকিছুর ই করার পরে, মানে ম্যাচের একটা যেই হিসাব থাকে, যেই সব কিছু ইনফরমেশন এবং প্রিভিয়াস খেলার যেই মাপ সবকিছু মিলিয়ে যখন ফিফার অথরিটি দেখলো যে প্যারাগুয়ে এই জায়গায় একটু এগিয়ে আছে, জার্মানি একটু পিছিয়ে আছে, তো সেখান থেকে কিন্তু 32 রাউন্ড থেকে কিন্তু জার্মান বাদ পড়ে গেছে, মানে বলা যায় যে জার্মানি ফিফা থেকে বাদ পড়ে গেছে। তো আজ তাদের গতকালকে তাদের শেষ দিন ছিল ফিফাতে এবং তারা কিন্তু অলরেডি চলে গেছে, মানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে ফিফা থেকে। সো এটার জন্য আসলে অনেক বেশি মন খারাপ এবং প্যারাগুয়ের জন্য শুভকামনা রইল পরবর্তী রাউন্ড 16-এর সে খেলার সুযোগ পাবে। সো সেখানে আশা করি কোনো একটা ভালো, আরো ভালো কোনো রেজাল্ট দেখাতে পারবে। যাই হোক, আমরা এখন আবারও ব্রাজিল এবং জাপানের ম্যাচে ফিরে যাব। ব্রাজিল এবং জাপানের ম্যাচ নিয়ে কিন্তু ভালোই তর্ক বিতর্ক হচ্ছে, কারণ একটা গোল ভিনি কিন্তু দিয়েছিল কিন্তু সেই গোলটি কিন্তু রেফারি কাউন্ট করেনি এবং সেটা যদি আসলেই, মানে এমনটা শোনা যাচ্ছে যে রেফারি ভুল করে নাকি সেটা কাউন্ট করেনি, কিন্তু যদি আসলেই রেফারির ভুল হয় তাহলে কিন্তু এই রেফারিকে ফিফা থেকে লিটারেলি মানে ব্যান করে দেওয়া হবে, মানে আর কখনোই সে রেফারিং করতে পারবে না কোনো ফুটবল খেলাতে। সো এটা কিন্তু আসলে একটা কি বলবো, মানে দুই পক্ষের জন্যই ব্যাড, বাট দেখা যাক যদি এদিকে যদি ভিনির গোলটা আসলে হয়ে থাকে তাহলে কিন্তু আবার ব্রাজিলের জন্য এটা একটা প্লাস পয়েন্ট এবং এটা একটা কি বলবো, যদিও ওটা কাউন্ট হবে না এখন আর, কিন্তু তারপরও এটা প্লাস পয়েন্ট, আর ভিনির জন্য হয়তো প্লাস পয়েন্ট হতো যদি তার এই গোলটা এখন কাউন্ট করা হতো। বাই দ্য ওয়ে, ব্রাজিলের 56 মিনিটে গোল দিয়েছিলেন সেসেমিরো এবং 90 মিনিট পরে একটা 5 মিনিটের এক্সট্রা যে মিনিট দেওয়া হয়েছিল সেই সময়ে গোল দিয়েছে মার্টিনেলি। সো আপনাদের কি মতামত যে এই দুইজন প্লেয়ার যে গোল দিল, সো এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আমাকে জানিয়ে দিবেন। আর এছাড়া জাপানের দল থেকেও কিন্তু কে সানং গোল দিয়েছে 29 মিনিটের মাথায়। সো আমার মনে হয় যে এটা ভালোই হাড্ডি হাড্ডি খেলাই কিন্তু হয়েছে, তাই না? সো যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে, এটা নিয়ে আর আমরা গসিপ করে বা গল্প করে কি হবে, সেটা আমি আপনাদেরকে আপডেটটা জানালাম। যাই হোক, আমরা এখন আবারও ব্রেকে ফিরে যাবো, তবে আপনাদের কোনো মতামত থাকে জানাতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে আসি, গানটা শুনছিলাম ভুলে না, সেই গানটি আমি আবার শুনবো কারণ আমি গানের মাঝখানে যেহেতু এসেছি। সো গানটি প্লে করে দিচ্ছি, গানটি শুনতে থাকুন, এবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই সার্ভিসটি এবং এই মানে এই ইনফরমেশনটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি দানহাচ্ছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই জয়েন হয়ে গেছেন এবং সবাইকে জানাচ্ছি আরও একবার গুড মর্নিং, শুভ সকাল, এবং সবার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আশা করি আপনাদের সকলের আজকের দিনটি অনেক বেশি ভালো যাবে এবং অনেক সুন্দর যাবে, এবং আমাকে শুনবেন সকাল 11টা পর্যন্ত। আর যারা সকালবেলা উঠেই বের হয়ে গেছেন বা রাস্তায় আছেন বা কাজে কাজ শুরু করে দিয়েছেন বা বের হবেন, তাদের সবাইকে বলবো অবশ্যই সকালের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিট করতে হবে। একদম একটা হেলদি ব্রেকফাস্ট করা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের মনের জন্য অনেক বেশি ভালো, কারণ একটা সুন্দর ব্রেকফাস্ট করলে আপনার মনটা দেখবেন এমনিতেই অনেক বেশি ভালো থাকবে এবং মেন্টালি এবং ফিজিক্যালি আপনি অনেক বেশি এনার্জেটিক থাকবেন। সো এইটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি দরকার। সো সকালবেলা সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট করে কাজে নেমে পড়ুন অথবা সকালটা শুরু করুন, দেখবেন সারাটা দিন অনেক বেশি ভালো যাবে। আরেকটা কথা, সেটা হচ্ছে অনেক বেশি মানে হাইড্রেটেড রাখতে হবে নিজেকে, মানে প্রচুর পরিমাণের পানি খেতে হবে। ওকে, সো চলুন আবারও একটা ব্রেক নিয়ে একটু পরে ব্যাক করি। আর সবাই মানে অফকোর্স আমার জন্য হয়তো ওয়েট করবেন বা একটু ব্রেক নিয়ে গান শুনে আবার ব্যাক করব। এবং চাইলে কিন্তু আপনারা গানের রিকোয়েস্ট করতে পারেন 01841904904 এই SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করি, সো স্টে টিউনড।
2: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক,
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান এবং মজার মজার গসিপ এবং ইন্টারেস্টিং স্টোরি শুনতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন মর্নিং মাইকে ঠিক সকাল 8টা বাজে এবং 11টা পর্যন্ত প্রচুর গসিপ শেয়ার করা হয় এবং আজকেও কিন্তু অলরেডি অনেক গল্প শেয়ার করেছি। এখন আপনাদের সাথে আমি আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিতে যাচ্ছি। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন এবং আমি হয়তো আপনাদেরকে হেল্প করতে পেরেছি কোনো না কোনোভাবে এই সার্ভিসটি সম্পর্কে জানিয়ে, তাই না? তো চলুন এখন আপনারা চাইলে কিন্তু মর্নিং ম্যাক সম্পর্কে এবং আমার সম্পর্কে বা আমাকে শুনতে কেমন লাগছে সেই ফিডব্যাক কিন্তু দিতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও আপনি চাইলে আমাকে ফেসবুকেও ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaifm। তো অলরেডি যেহেতু ব্রাজিল এবং জাপানের একটা ম্যাচ হয়েছে এবং সেখানে কিন্তু ব্রাজিল জিতে গেছে, তবে জার্মানির জন্য সেই জিতটা কিন্তু হতে পারেনি। জার্মানি কিন্তু ফিফা থেকে বাদ পড়ে গেছেন। তো সেই ক্ষেত্রে মানে আপনাদের কি মতামত, মানে এই যারা ব্রাজিল জিতে গেল এবং পরবর্তী ম্যাচে ব্রাজিল কিন্তু খেলছে এবং এর পরের ম্যাচেও যদি ব্রাজিল জিতে যায় তাহলে কিন্তু সেমিফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে দেখা যেতে পারে। যদিও বলা যাচ্ছে না, আর্জেন্টিনা যদি কেপ ভার্দের সাথে জিতে যায়, সরি হেরে যায়, তাহলে কিন্তু আবার আর্জেন্টিনা ফিফা থেকে বাদ পড়ে যাবে। সো সবকিছু মিলিয়ে কিন্তু একটা সেই রকম মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এখন আবারও একটা ব্রেক নিব এবং ও আরেকটা কথা, সেটা হচ্ছে নেইমারকে যে এখনো একটা ম্যাচেও তেমন একটা নামানো হয়নি। গত ম্যাচে জাস্ট লাস্ট 10 মিনিটসে নামানো হয়েছিল এবং আজকের মানে গতকালকের ম্যাচে কিন্তু নেইমারকে নামানোই হয়নি। এই ব্যাপারে আপনাদের কি মতামত, মানে কেন নেইমারকে এত লুকোচুরি করা হচ্ছে? যদিও আমরা জানি যে নেইমার কিন্তু বড়সড় একটা ইঞ্জুরিতে আছে, শুধু শুধু আসলে মাঠে নেমে গোল যদি দিতে না পারে বা ভালো যদি খেলতে না পারে তাহলে আমার কাছেও মনে হয় যে আসলে শুধু শুধু নামানোর কোনো দরকার নেই। বাট যদিও নেইমারের একটা বড় হাইপ কিন্তু আছে, তবে দেখা যাক পরবর্তী ম্যাচে আশা করি আমরা নেইমারকে দেখতে পারবো এবং নেইমারের সুস্থতা কামনা করছি অনেক বেশি। তো যাই হোক, এখন আবারও ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড। এক নেশন এক স্টেশন। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: অনেক। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার একটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন বাজে 10:14, মানে প্রায় শেষ সময়ে চলে এসেছি। তার আগে আপনাদের পাঠানো কমেন্টগুলো আমি একটু পড়ে যাব, কারণ আমার পোস্টটা অনেকেই দেখছি কমেন্ট করছেন। সো যারা যারা কমেন্ট করছেন এবং যারা আমাকে শুনছেন এবং যারা আমার সাথে আছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এবং আশা করি আগামী দিনগুলো তো ঠিক এভাবে আমার সাথে থাকবেন এবং আমাকে শুনবেন। সো মজার মজার অনেক গল্প হিস্টোরি শেয়ার করছিলাম, তো আমার কাছে এখন মনে হচ্ছে যে একটু মেসেজগুলো পড়ার সময় চলে এসেছে। তো দেখি কমেন্ট কে কি করেছে। ওকে, সবাই একটু মজার মজার কমেন্ট করবেন, তাহলে আসলে সেই কমেন্টগুলো নিয়ে একটু গল্প করা যায়, মানে কথা বলা যায় এবং আপনাদের নামগুলো কিন্তু মনে থাকে, তাই না? সো অর্ণব আলী কমেন্ট করেছেন, তাহিরুল ইসলাম কমেন্ট করেছেন, সাংবাদিক জাহাঙ্গীর কবির কমেন্ট করেছেন এবং একটা গান রিকোয়েস্ট করেছেন, তোমার চুল বাঁধা দেখতে দেখতে। ওকে, আমি গানটি একটু টেস্ট মানে খুঁজে দেখবো, যদি থাকে তাহলে প্লে করে দেবো। দেন কমেন্ট করেছেন আজিমুল ইসলাম, ওকে, জামাল মিয়া কমেন্ট করেছেন, ওকে, বাই, মানে বেশিরভাগ কমেন্টই কিন্তু সালাম জানিয়েছেন এবং আমাকে গুড মর্নিং উইশ করেছেন এবং জানিয়েছেন যে আপনারা আমার সাথে আছেন। সো আমি সেই কমেন্টগুলো পড়লাম না, কারণ প্রায় সেম কমেন্টই সবার। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এবং কমেন্ট করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। তো দেখি এখন আমাকে হোয়াটসঅ্যাপে কি মেসেজ করেছেন। লাস্টে 273 মেসেজ করেছেন, কিন্তু কিছু নাম লিখেননি বা কিছু লিখেননি। ওকে, অমৃত বোস SMS করেছেন, থ্যাংক ইউ সো মাচ। কলকাতার কি অবস্থা এবং আপনি আর্জেন্টিনা না ব্রাজিল সেটা কিন্তু জানিয়ে দেবেন। ওকে, 613 নাম্বার থেকে একটা SMS করেছেন, কিন্তু নাম টাম কিছুই লিখেননি, এটা কেন আমি জানি না। দেখ, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে SMS করার জন্য এবং অনেক অনেক বেশি ধন্যবাদ সাথে থাকার জন্য। বারবার করে একই কথাই বলছি আর কি। যাই হোক, তো এবার একটু গল্পে চলে যাই, মানে একটু গসিপে চলে যাই। গতকাল কিন্তু আমাদের বিখ্যাত একজন কিংবদন্তি চিত্রশিল্পী এবং নির্মাতা মুস্তফা মনোয়ার গতকাল মারা গিয়েছেন এবং তার আজকে তার জানাজা আছে এবং সে কিন্তু একজন 21 পদক প্রাপ্ত একজন চিত্রশিল্পী। সো যাই হোক, তার জন্য অবশ্যই অনেক দোয়া রইল এবং আমরা আসলে অনেক বেশি ব্যথিত তার মতো একজন ট্যালেন্টেড মানুষকে আমরা হারিয়ে। তো যাই হোক, আমরা এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউন।
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মর্নিং মাইক নিয়ে আমি এখন বিদায় নিব, তবে আশা করি যারা আমাকে আজকে শুনেছেন পুরোটা সময় জুড়ে এবং আমার গল্পগুলো শুনেছেন, সবাই এনজয় করেছেন আজকের মর্নিং মাইক। অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি, মজার মজার অনেক স্টোরি, গল্প, ইনফরমেশন শেয়ার করেছি। সো আই হোপ আপনাদের ভালো লেগেছে আজকের মর্নিং মাইক। তো এখন আমি বিদায় নিব, আবার ঠিক আগামীকাল সকাল 8 বাজে আমি চলে আসব। সো আপনারাও কিন্তু ঠিক সময় মতো জয়েন হয়ে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি এনজয় করবেন এবং আজকের দিনটি আপনারা অনেক বেশি ভালো কাটুক সেই কামনা নিয়ে এখন বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি কিন্তু আবার হচ্ছে রেডিও আম্বার 102.4 FM এ ঠিক দুপুর 2-5 পর্যন্ত স্মৃতি কাব্য নিয়ে থাকে। সো আজকে আপনি দুপুরবেলাও কিন্তু আমাকে চালে শুনতে পারবেন এবং আমার গল্প শুনতে পারবেন। তো চলুন এখন বিদায় নেই, একটা ব্রেক মানে গান শুনবো, কিছু গান শুনতে শুনতে মর্নিং মাইক শেষ করব এবং বাই বাই। কি বলবো, আরো কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
4: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো জেহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সমুদ্রটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
1: মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ভাই যা বুঝা তামা তামা তোমরা জানতো মাগার কি গুনতাছেন পুরাই 100 টানে বুঝছেন না কি চলে ওহ ছেড়ে দিল দিয়া ফিল করেন
1: হ্যালো
2: হ্যাঁ বলো
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
2: আচ্ছা নেটে কল দাও তো
1: আহা এখানে কি হলো
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
3: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর
4: পথের ধুলো অচেনা মুখ সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড় জীবনটা কত সুন্দর ভ্রমণ মানে পালানো নয় বরং ফিরে দেখা জীবনকে পৃথিবীকে সময়কে ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায় লেটস গো দ্য রিদম অফ জার্নি

0: You're listening to Taka FM 90.4.
1: Time check. এখন সময় দুপুর 2:00.
2: Taka FM 90.4.

0: 90.4. Midday Field.
1: Hello, Dhaka. Shabai ke shagot janachi apnader pochonder station Dhaka FM 90.4 e. বন্ধুরা হাজির হয়ে গেলাম আমি আপনাদের বন্ধু আর যে রিদম আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং অবশ্যই আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে আছেন নতুন একটা দিনে নতুন একটা দুপুরে নতুন একটা ঘন্টার নতুন সময়ে আবারও হাজির হয়ে গেলাম আশা করছি সবার দিনটা সুন্দরভাবেই কাটছে এবং বাকিটা দিনও অবশ্যই সারাদিন অবশ্যই সবার সুন্দরভাবেই কাটবে যাই হোক বন্ধুরা শুরুর মুহূর্তে একটু বলে দিব খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন আমার পোস্ট কিন্তু অলরেডি চলে এসেছে ফেসবুকে সো যারা আমার সাথে মেসেজে যুক্ত হতে চাচ্ছেন বা আমাকে লিখতে চাচ্ছেন আমাদের ফেসবুকের পেজে চলে আসলেই হচ্ছে এবং আমার পোস্টের কমেন্ট সেকশনে চলে আসলেই হবে facebook.com/ilovedhakafm সেখানে চলে আসলে আমার কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে ফেলেন খুব ইজিলি কিন্তু আমাকে পেয়ে যাবেন তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904 এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন আশা করছি অবশ্যই ফোনটা হাতে নিয়ে যুক্ত হয়ে যাবেন এবং খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবেন আমরা আজকে জমি আড্ডা দিব গল্প করবো আর এই যে ব্রাজিলের একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু আমরা দেখেছি গত রাতে সো ব্রাজিলের এই সুন্দর একটা উইনিং মোমেন্ট এগুলো নিয়েও আমরা আড্ডা দিব গল্প করবো তাছাড়া দেখতে দেখতে আসলে ভালো ভালো কিছু টিম জাপান তারপর জার্মানি নেদারল্যান্ড বেশ কিছু টিম কিন্তু চলে গেল আমাদের ছেড়ে যাই হোক সেগুলো নিয়েও কথা হবে গল্প হবে আমাদের একটু অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা এফএম 90.4 আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে ফেললেই খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু শুনতে পারবেন আমাকে যুক্ত যেতে পারবেন আমাদের সাথে তো যাই হোক বন্ধুরা ফোনটা হাতে নিয়ে যুক্ত হয়ে যান আমার সাথে আমার সুন্দর এই দুপুরটা সুন্দর একটা গান দিয়ে শুরু করে দিই আমরা শুভামিতা আর আদিত্যের করা একটা গান শুনবো তুমি মোক তুমি ময় হোক সময় বেশ সুন্দর একটা গান এত কথা না বাড়ি সেটা গানে চলে যাচ্ছি খুব জলদি ফিরে আসছি আবারও আপনাদের মাঝে

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM
3: Midday, midday feel.
4: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here. বন্ধুরা দুপুর 2টা বাজে কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে এখন পর্যন্ত। আর আচ্ছা, আমি আরো একবার সবাইকে একটু স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আর আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে বিকাল 5টা পর্যন্ত আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুপুরের এই ব্যস্ততম মুহূর্তে সবাই আমার সাথে যুক্ত হয়ে গেছেন। বন্ধুরা, গতকাল রাতে একটা খেলা দেখলাম, খেলাটা ছিল হচ্ছে ব্রাজিল আর জাপানের। যাক, ব্রাজিল কিন্তু আসলে দুর্দান্ত একটা জয় ছিল বলা যায়। সেটা নিয়ে এতক্ষণ, এই যে এতক্ষণ অফলাইন ছিলাম, সেটা নিয়ে আপনাদের প্রিয় সিফাত ভাই, সিফাত ভাইও তো আপনার সবাই জানেন যে সিফাত ভাইও কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, আমিও আর্জেন্টিনার সাপোর্টার। আমরা আমাদের বাকি কলিগ যারা আছে আমরা তাদের সাথে কিন্তু সেই একটা লড়াই চলছিল এতক্ষণ। যাই হোক, লড়াই শেষে আবারও ফিরে এলাম। এখন দেখি, আজকে আমার বোধহয় একটু টেনশন লাগছে, কারণ ব্রাজিলের সাপোর্টার যারা আছে আমার মনে হয় না কেউ আমাকে ছাড় দিবে আজকে। দেখা যাক কি হয়, আমি একটু টেনশনই আছি বলা চলে। যাই হোক, অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। আমি ফাঁকে একটু সবাইকে স্বাগত জানিয়ে দেই, আমরা সব বিষয় নিয়ে গল্প করবো, সব বিষয় নিয়ে আমরা আড্ডা দিব। আচ্ছা, আমি একটু মেসেজ দেখে আসি কে কে যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত আমার সাথে। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কে যুক্ত হয়ে গেছে, ইস্পিতা কিন্তু যুক্ত হয়ে গেছে। হাই রিদ, কেমন আছেন? গেস করুন তো কে আমি। গেস করার কি আছে ইস্পিতা, তা আমি তো জানি এটা আপনি। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু যুক্ত হয়ে গেছে আশামণি রায়, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বকুলের মালা শুকাবে গানটা শোনাবো, শোনানোর জন্য রিকোয়েস্ট করেছে। ঠিক আছে, অবশ্যই শোনাবো আপনাকে আপনার পছন্দের এই গানটি, আপনি বললে আমি শুনিয়ে দিই গানটা, সমস্যা কি? বকুলের মালা শুকাবে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে তানভীর, আমার সাথে যুক্ত হয়ে গেছে। কে যুক্ত হয়ে গেছে, কে যুক্ত হয়ে গেছে? সিলেট থেকে সামারে কিন্তু যুক্ত হয়ে গেছে। হাই, কেমন আছো রিদম ভাইয়া? সিলেটে এত গরম কেন ভাইয়া? জানো ভাইয়া, আমি ফ্রিজের ভেতরে বসে আছি তারপরও গরম লাগছে, এখন উপায় কি বলো? আচ্ছা, উপায় কিছুই না, উপায় হচ্ছে আপনি ফ্রিজের কোন সেকশনে আছেন? আপনি কি নর্মাল সেকশনে আছেন নাকি ফ্রিজিং সেকশনে আছেন? যদি নর্মাল সেকশনে থাকেন তাহলে ফ্রিজিং সেকশনে চলে যান, তাহলে দেখবেন যে ঠান্ডাটা একটু বেশি লাগছে। রংপুর থেকে দেখতে পাচ্ছি আমার সাথে অভি যুক্ত হয়ে গেছে, আমার সাথে কিন্তু যুক্ত হয়েছে ইশারা দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, তুমি এক কাপ চা নিয়ে কোথায় এবং কখন থাকো? আচ্ছা, এক কাপ চা নিয়ে থাকি হচ্ছে রেডিও আম্বার 102.4 FM এ, অর্থাৎ আপনারা যেই ফ্রিকোয়েন্সিতে এখন আছেন ঢাকা FM 90.4, আপনাকে এক কাপ চা অনুষ্ঠান শোনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রেডিও আম্বার 102.4 FM যেই ফ্রিকোয়েন্সি আছে সেখানে চলে যেতে হবে। সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত থাকি, একদম শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সো যারা শুনতে চান অবশ্যই রেডিও আম্বার 102.4 FM এ চলে আসতে পারেন। আচ্ছা, আশা করি স্যার আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। আমি ফেসবুকের কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসি, দেখি কে কে যুক্ত হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর। তারপর দেখতে পাচ্ছি জিবাউল হক আছেন, আসসালামু আলাইকুম ভাই, শুভ দুপুর। আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM 90.4 এর সাথে আছি, থাকবো বিকাল 5টা পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ যারা দেশ থেকে, দেশের বাহির থেকে আমার সাথে আছেন, যুক্ত হচ্ছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। রকিবুল আলম রিয়াদ আছে দেখতে পাচ্ছি, MD হৃদয় হোসেন আছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা গানে চলে যাই, আমরা খুব জলদি আবার ফিরে আসছি। এখন আমরা কোক স্টুডিও বাংলার হ্যান্ড আর মুস্তাফার কল একটা গান শুনবো, রুম ঝুম। এত কথা না বলে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি ফিরে আসছি আবারও আপনাদের মাঝে, আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। I've been on a low, I've been taking my time. I feel like I'm out of my mind. It feels like my life ain't mine. Who can relate?

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিল বলা ছাড়া আসলে আর কোনো ওয়ে নেই। কারণ হচ্ছে ব্রাজিল গতকাল রাতের যে ম্যাচটা জিতেছে, এখন মানে বিশেষ করে আমার টিকে থাকতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। কারণ মোটামুটি এখন আমাকে কল দেওয়া পর্যন্ত বলা হচ্ছে, রিদম সামনে এসো, তুমি তোমার খবর আছে। যাই হোক, না এমনিতে খুব খুশি যে আর্জেন্টিনার পাশাপাশি আসলে ব্রাজিলও এবার আছে আমাদের সাথে একদম শেষ পর্যন্ত। হোপসো এই ব্যাপারটা যদি না হতো তাহলে হয়তো বা বিশ্বকাপটা জমতো না। গতকাল রাতে যদি ব্রাজিল এনিহাও পড়ে যেত তাহলে কিন্তু আসলে কোনোভাবেই মানে এই ফিফা বিশ্বকাপটা মেনে নেওয়া যেত না। যাই হোক, গতকাল রাতে কিন্তু বড় বড় কিছু দেশ আমাদের মাঝ থেকে এই বিশ্বকাপ থেকে কিন্তু বিদায় নিয়েছে। আমি যদি বলি জার্মানির কথা, আমি যদি বলি নেদারল্যান্ডের কথা, দেন আমি যদি জাপানের কথাও বলি, মানে এই টিমগুলোর তাদের খেলা, তাদের ফরমেশন, তাদের স্কোয়াড, তাদের পারফরমেন্স, তাদের রেকর্ড, তাদের আগের যে ইতিহাস পাতিয়া যা আছে, যাই বলি না কেন, সব কিন্তু ছিল দুর্দান্ত। বাট আনফর্চুনেটলি আসলে এই যে গোল একটা জিনিস, তো ফুটবল জিনিসটাই তো গোল। গোল এই বলের তো ভরসা নেই, আর কখন কি হয়ে যায় ঠিক সেরকমই একটা ব্যাপার কিন্তু হচ্ছে এই। আমার মনে হয় যে জার্মানির ম্যাচটার কথা যদি বলি আমি, যে জার্মানির এই হারটা আমি আসলে কোনো মেনে নিতে পারছি না। মানে আর্জেন্টিনার সাপোর্ট করছি, তার সুবাদে যে জার্মানির কথা বলছি ব্যাপারটা কিন্তু তেমনটা না। বিশেষ করে মানে এমনি আমি জার্মানির আগের সব মিলিয়ে বা জার্মানির বর্তমান পজিশন বা জার্মানির আগের পজিশন, জার্মানির সব সময়কার যে পজিশন আছে সব মিলিয়ে ঝিলে আমি যদি বলি, জার্মানির এরকম ভাবে বিদায় নেওয়াটা আসলে আমার খুব খারাপ লেগেছে সত্যি কথা বলতে। আমি টাইব্রেকারটা যখন দেখছিলাম, মানে এই ব্যাপারটা আসলে বলার মতো না, এই ব্যাপারটা আমি কি বলবো। আর সেম ভাবে যদি আমি আবার এদিক দিয়ে নেদারল্যান্ড আর মরক্কোর কথা বলি, এই ম্যাচটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা ম্যাচ ছিল। এবং হচ্ছে মানে আসলে এই দুইটা ম্যাচ আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, বা এই দুইটা ম্যাচ আমি কোনোভাবেই মিলাতে পারছি না। যাই হোক, আর ব্রাজিলের জাপানের খেলা যদি খেলার কথা যদি বলি, প্রথম হাফে আসলে যা দেখেছি, মানে প্রথম হাফের যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাতে আমি যখন খেলা দেখছিলাম, আমিও কিন্তু বন্ধু বান্ধবদের সাথে আসলে ঠিক ওভাবেই একটা মানে দোয়া কালাম পড়ছিলাম যে যাতে করে হচ্ছে অন্তত ব্রাজিল গোল করতে পারে, বা ব্রাজিল হচ্ছে টিকে থাকে, বা ব্রাজিলের টিকে থাকাটা কিন্তু গতকালকে অনেক বড় একটা ব্যাপার ছিল। যাই হোক, বেশ ভালো খেলেছে আসলে হাফের পরে ব্রাজিল যে খেলা দেখিয়েছে, বা তারা যেইভাবে অ্যাগ্রেসিভ ভাবে খেলেছে খুবই ভালো খেলেছে। এবং আসলে তাদের এই জয়টা স্বাভাবিক, প্রথম হাফে আসলে যা দেখেছি, মানে প্রথম হাফের যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাতে আমি যখন খেলা দেখছিলাম, আমিও কিন্তু বন্ধু বান্ধবদের সাথে আসলে ঠিক ওভাবেই একটা মানে দোয়া কালাম পড়ছিলাম যে যাতে করে হচ্ছে অন্তত ব্রাজিল গোল করতে পারে, বা ব্রাজিল হচ্ছে টিকে থাকে, বা ব্রাজিলের টিকে থাকাটা কিন্তু গতকালকে অনেক বড় একটা ব্যাপার ছিল। যাই হোক, বেশ ভালো খেলেছে আসলে হাফের পরে ব্রাজিল যে খেলা দেখিয়েছে, বা তারা যেইভাবে অ্যাগ্রেসিভ ভাবে খেলেছে খুবই ভালো খেলেছে। এবং আসলে তাদের এই জয়টা স্বাভাবিক ছিল, তবে তারপরও বলা যায় জাপানের পারফরমেন্স কিন্তু খুব খুব একটা যে

আক্রমণাত্মক ভাবে খেলেছে, বাট পরে আনফর্চুনেটলি আই ডোন্ট নো ওয়াই জাপান কিন্তু একটু আমার মনে হয়েছে যে উইক হয়ে গেছিল। এটাই আসলে খেলার মধ্যে এরকমটা থাকবেই, স্বাভাবিক। যাই হোক, বিশ্বকাপ আশা করছি পুরোটা জুড়ে আমরা এনজয় করব, আমরা বিশ্বকাপ আমরা শেষ পর্যন্ত যাবে, দেখা যাক কোন টিম উঠে, কোন টিম ফাইনাল পর্যন্ত যায়, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায়, সেমিফাইনাল পর্যন্ত যায়, দেখা যাক। আর এই গতকালের খেলার সুবাদে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মারামারির কিন্তু ঘটনা আমি শুনেছি, ঘটনা হয়েছে, ঘটনা দেখেছি। সো আমার মনে হয় যে এগুলো নিয়ে আসলে এরকম করার কোনো মানেই হতে হয় না, এগুলো আসলে খুবই সিলি বিষয়। যাই হোক, বিশ্বকাপ আমাদের সবার, বিশ্বকাপ আমরা সবাই এনজয় করব। দিন শেষে আমরা বাংলাদেশি, আমাদের জাতীয়তা একটা আছে, সে আমাদের ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি। আমাদের আমাদের নিয়ে কিন্তু মোটামুটি বাইরের দেশে কথা হয়, আমরা যদি বলি ব্রাজিলের প্লেয়াররা কিন্তু আমাদেরকে চেনে, আর্জেন্টিনার প্লেয়াররা আমাকে চেনে। আমি যদি বেকারের কথা বলি, বেকার কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে কিন্তু বাংলাদেশকে নিয়ে কথা বলেছে, এর আগের বার কিন্তু আমাদের আর্জেন্টিনার মার্টিনেস কিন্তু বাংলাদেশকে নিয়ে কথা বলেছে। সো আমার মনে হয় যে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে আমাদের এই যে একটা ভালো নাম আছে, বা আমাদের যে একটা আমাদেরকে নিয়ে তাদের যে একটা গুড থিঙ্কিং আছে, বা আমাদের প্রতি যে তাদের একটা পজিটিভ ভাইব আছে, এই ভাইবটা কিন্তু আসলে ধরে রাখা উচিত। টিএসসির ঘটনা যদি বলি, গতকালকে রাতের টিএসসিতে যে একটা ইনসিডেন্ট হয়েছে, এই ব্যাপারগুলো আসলে করা উচিত না। আমার মনে হয় খেলার জায়গাটা খেলাতেই রাখা উচিত, এনজয়মেন্টের ব্যাপারটা এনজয়মেন্টে রাখা উচিত। যাই হোক, আশা করছি অবশ্যই সবাই ব্যাপারগুলো নর্মালি রাখবেন, এবং সবাই যার যার জায়গা থেকে যেই দলকে সাপোর্ট করছেন সাপোর্ট করে যাবেন নর্মালি। আর দিন শেষে বেস্ট উইশেস ফর অল টিম। হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপে যে টিমে আগাক না কেন, সব টিমের জন্যই কিন্তু আসলে অনেক অনেক শুভকামনা রইল। যাই হোক বন্ধুরা, অনেকেই যুক্ত আছে আমার সাথে, আমি কিন্তু সবার মেসেজই পড়ছিলাম এতক্ষণ। যিনি আছে, তারপর আমার সাথে শারমিন আছে, আমার সাথে কিন্তু রুবেল আছে, আমার সাথে দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে। আমি সবার টেক্সট পড়বো, সবার মেসেজই পড়বো। আমরা এখন একটা গানে চলে যাই, আমি পরবর্তী ঘন্টায় আবার ফিরে আসি, এসে আমি আপনাদের সবার সাথে আড্ডা দিব। এখন ও আচ্ছা, আমি আর একটা বিষয় একটু বলি। কিছুক্ষণ আগেই আমি যখন এই যে এর আগের বার যখন আসলাম, আমি অফলাইন হওয়ার সাথে সাথে দেখলাম যে বাইরে কিন্তু তুকুর একটা বৃষ্টিময় ওয়েদারে পরিণত হচ্ছে, আকাশ টাকাশ কেমন মেঘলা হয়ে আসছে, ঝড়ো বাতাস বইছে বা খুব বাতাস বইছে, এরকম একটা ওয়েদার কিন্তু দেখলাম। তো আমার মনে হয় বৃষ্টি হলে হতেও পারে, আকাশটা কিন্তু হালকা হালকা কালো হয়ে আসছে। তো আমার মনে হয় এখন আমাদের একটা বৃষ্টির গানই শোনা উচিত, যদি বৃষ্টির গান শুনে আসলে বৃষ্টিটা চলে আসে আর কি। যাই হোক, আমরা আনরিলিজড অ্যালবামের নাফিস কামালের করা বৃষ্টি গানটা এখন শুনবো। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, আমি পরবর্তী ঘন্টায় খুব জলদি আবারও ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফেজের সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তা আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জেরিদম কিন্তু বরাবর দুপুর দুইটা থেকেই ছিলাম আপনাদের মিড ডে ফিল্ড অনুষ্ঠানটি নিয়ে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় ঘন্টার শুরুর মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সেই শুরু থেকে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা সেই শুরু থেকে আমার সাথে যুক্ত ছিলেন, মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করছি শেষ পর্যন্ত সবাই অবশ্যই যুক্ত থাকবেন। আর এই মুহূর্তে একটু বলতে চাই, খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে facebook.com/ilovethakafm। সেখানে কিন্তু আমার পোস্ট চলে এসেছে, কমেন্ট সেকশনে চলে আসলেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে সার্চ করলেই পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে খুব ইজিলি শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। বন্ধুরা অনেকেই যুক্ত আছে, সেই শুরু থেকেই কিন্তু আমাকে লিখছে, আমাকে মেসেজ করছে। একটু দেখে আসি কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি রংপুর থেকে অনুভা আছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমি অপেক্ষা করি কখন আপনি জিনিয়র SMS পড়বেন, অনেক ভালো লাগে আপনাকে শুনতে, আজকে প্রথম SMS করলাম। আচ্ছা অনুভা, অনেক অনেক ধন্যবাদ আমাকে টেক্সট করার জন্য। বাই দ্য ওয়ে আপনার নামটা বেশ সুন্দর, অনুভা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, লিখেছেন তুমি অনেক পচা, মেসেজ পড়ো না কেন। আচ্ছা আমি এই যে মেসেজ পড়লাম, আশা করছি এখন একটু ভালো ভাববেন আমাকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো, তাবাসুম আছে রংপুর থেকে। আচ্ছা তাবাসুম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আলামিন আছে সিলেট থেকে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে মাইমুনা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে। সিলেট থেকে মাজেদা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসলে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন বা আপনারা আমাকে যতটা ভালোবাসেন, ভালো না থেকে তো কোনো উপায় নেই, ভালো তো থাকতে হবেই, আর যেমনটা দোয়া করেন আর কি, আমি জানি না কতটুকু দোয়া করেন। তারপর দেখতে পাচ্ছি আমার কাছে আমাদের সাথে তাসনিম আহমেদ যুক্ত হয়েছেন রংপুর থেকে। জীবন নিয়ে কিছু উক্তি বলো, জীবন নিয়ে কিছু উক্তি, জীবন নিয়ে কেমন উক্তি শুনতে চান? জীবন নিয়ে আমি কোনো উক্তি দিতে পারছি না আপাতত, তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে না ভুলে গেছি, থাক। আচ্ছা ভাইয়া আমি নীরব কুড়িগ্রাম থেকে বলছি, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ঢাকার এদিকেও বৃষ্টি হতে পারে, আকাশটা কেমন জানি একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। আচ্ছা আর বৃষ্টিতে তোমার কথা খুব ভালো লাগে তাই নাকি? যাক যাক, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আর এর ভিতরে বৃষ্টিটা চলে আসুক, বৃষ্টির সাথে আমাকে শুনতে পারবেন, এটা তো তাহলে বেশ হয়। তারপর দেখতে পাচ্ছি মেহেক আছে আমার সাথে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছেন, হায় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নামটা লিখে নিন, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আরো অনেকে আছেন, সবার সাথেই গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। তবে একটা গানে চলে যাবো এখন, এখন আমরা খুব সুন্দর একটা গান শুনবো, ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর করা গান গুলবাহার, নাম ছিল তার গুলবাহার। এত কথা না বাড়ি সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি ফিরে আসছি আবারও আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজে রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি কিন্তু মিড ডে ফেজ নিয়ে দুপুর 2টা থেকেই ছিলাম আপনাদের মাঝে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টারও প্রায় মাঝামাঝি অবস্থায় চলে এসেছি। 3:22, সময়ের মতো চলে যাচ্ছে। যারা সেই শুরু থেকে আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমরা তখন কথা বলছিলাম, কিছুক্ষণ আগে যখন আসছিলাম তখন কথা বলছিলাম আমরা জার্মানি আর হচ্ছে জার্মানির খেলা নিয়ে, যে জার্মানির যে মানে জার্মানি আমাদের থেকে যে বিদায় নিল, এই বিদায়টা আসলে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলছিলাম। আর টাইব্রেকারের সময় মানে যেই একটা খেলা হলো, এই ব্যাপারটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। মানে আসলে আমি তখনও একবার বলছিলাম যে এই গোল বলার কোনো ভরসা নেই, কখন কোন দিক দিয়ে কি হয়ে যায় ঠিক বলা যায় না। তবে আমার মনে হয় গতকালকে কিন্তু আসলে দুইটা টিমই কিন্তু ভালো খেলেছে। আর তখন যেটা বলছিলাম যে ব্রাজিল আর জাপানের কথা যেটা বলছিলাম, জাপানের টিমটাও কিন্তু মোটামুটি ভালোই খেলেছিল। ফার্স্টের হাফে জাপানের যে একটা স্পিড ছিল, সেকেন্ড হাফে কিন্তু জাপানের সেই স্পিডটার পরে দেখা যায়নি। পরবর্তীতে কিন্তু জাপান একটু উইক হয়ে গেছিল বা কনফিউজ হয়ে গেছিল এরকম মনে হচ্ছিল। তবে তারপর আমার মনে হয় জাপান কিন্তু প্রায় একদম উইনিং মোমেন্টের কাছাকাছি ছিল। আনফর্চুনেটলি হয়তো বা পরবর্তীতে ব্রাজিল কিন্তু তাদের পারফরমেন্স দিয়ে বা তাদের অ্যাগ্রেসিভ একটা পারফরমেন্স দিয়ে কিন্তু পরবর্তীতে আবার শেষ মুহূর্তে যে গোলটা দিল দুর্দান্ত ছিল। আর এই যে এই বিষয়গুলো নিয়ে, এই খেলার মোমেন্টামগুলো নিয়ে যে আসলে আমাদের ভিতরে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে বা আমাদের ভিতরে যে একটা জায়ঝামেলার সৃষ্টি হচ্ছে, আমি কিন্তু টোটালি আসলে সেটার বিপক্ষে। আমি গতকালকে টিএসসির কথা যদি বলি, টিএসসিতে খেলার পরপর কিন্তু, খেলা শেষ হওয়ার পরপর কিন্তু একটা উশৃঙ্খলতা সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু মোটামুটি একটা হাতাহাতি অবস্থানও কিন্তু চলে যায়। তা আমার যেটা মনে হয় যে আসলে এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়ার মতো না বা মেনে নেওয়ার উচিত না। কারণ হচ্ছে দেখেন, আমাদের ন্যাশনালিটি হচ্ছে ডিফারেন্ট টোটালি। আমরা বাংলাদেশি, আমাদের ন্যাশনালিটি বা আমাদের জাতীয়তা টোটালি ডিফারেন্ট। আমাদের সাথে আসলে ওভাবে কিন্তু তাদের কোনো কানেকশন নেই। ফিফা ওয়ার্ল্ড কাপের জায়গায় বিভিন্ন দেশ খেলছে, বিভিন্ন দেশ তাদের নিজের মতো খেলছে, তাদের নিজের পারফরমেন্স দেখাচ্ছে। আমার মনে হয় সাপোর্টের জায়গাটা সাপোর্টেই থাকা উচিত। একটা দলকে আমরা ভালোবাসতেই পারি, সাপোর্ট করতেই পারি, বাট সেটাকে আসলে দ্বন্দ্বে নিয়ে যাওয়া বা মারামারি পর্যন্ত নিয়ে যাওয়া, সেটা আসলে আমার মনে হয় না যে এটা কোনোভাবেই ঠিক। যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও গল্প করবো, আরও আড্ডা দিব। আমাদের আরও কিছু আপডেট আছে জার্মানির খেলা নিয়ে বা হচ্ছে নেদারল্যান্ডের খেলা নিয়ে। নেদারল্যান্ড আর মরক্কোর যে খেলাটা আছে সেই বিষয়ে তো এখন পর্যন্ত কথা বলতে পারিনি, সেই বিষয় নিয়েও কথা বলবো। যাই হোক, একটু ঘুরে আসি, দেখি কে কে আছে আমার সাথে যুক্ত। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রংপুর থেকে কল্লোল আছে, তারপর কিশোরগঞ্জ থেকে মোহন কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, সরি রংপুরের কিশোরগঞ্জ থেকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সিলেট থেকে রিয়াদ জয়েন হয়ে গেছে। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর যে রিদম, আপনার জীবনের ফিলোসফিটা কি? ক্যান ইউ শেয়ার আস সঞ্জিদা? সঞ্জিদা মানেই হচ্ছে সব ডিফারেন্ট কোয়েশ্চেন, সব উদ্ভট কোয়েশ্চেন। আচ্ছা, আমার লাইফের ফিলোসফি আসলে কি? আমার লাইফের ফিলোসফি আমি নিজেও ঠিক বলতে পারি না। মানে আমার লাইফের ফিলোসফিটা আমি যদি এক মানে এক কথায় শেষ করে দিই, সেটা হচ্ছে জাস্ট মানে আই এম গোয়িং উইথ দ্য ফ্লো। এটাই আমি, এর বেশি আসলে আর কিছু বলতেও পারছি না, এর বেশি আমার কোনো আইডিয়াও নেই সঞ্জিদা। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি রাঙ্গামাটি থেকে কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, কে যুক্ত হয়েছে? প্রভাতী যুক্ত হয়েছে আমার সাথে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছেন কিন্তু রংপুর থেকে পাখি। অনেকদিন পর পাখিকে পেলাম। কোথায় দা সাইলেন্ট মিস্ত্রি, কেমন আছেন? আমাকে তো ভুলে গেছেন তাই না? আমার ফোনে টাকা নেই তো তাই আমার হাজব্যান্ডের ফোন দিয়ে করলাম। আর হ্যাঁ, আমার বিয়েতে আসেননি কেন? এতে আমার খুব খারাপ লেগেছে। আমি পাখি রংপুর থেকে। আচ্ছা, বিয়েতে যেতে পারিনি আসলে, এটা আনফর্চুনেটলি এটা হয়ে গেছে। এখন দেখেন পাখি, আমার অবশ্যই বন্ধু বান্ধবের সাথেও তো একটু আড্ডা দিতে হচ্ছে, সো সমস্যা নেই। বিয়ে শাদী হয়েছে আপনার, যাক পরবর্তীতে আমরা অবশ্যই আপনার বাসায় যাবো এবং আপনার বাসায় দাওয়াত খেয়ে আসবো, আপনার হাজব্যান্ডকেও সালাম দিবেন। আচ্ছা, তোমা সিলেটি তোমা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি। সেলেরি তোমার মনে হচ্ছে আমাকে একটু পোক করছে আর কি। অবশেষে জাপানকে উড়িয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আচ্ছা তাই নাকি? জান্নাতুল হীরা আছে আমার সাথে দেখতে পাচ্ছি। শুক্রবারে সিআরবি গিয়েছিলাম ঘুরতে, খুব এনজয় করেছি। তবে একটা মজার বিষয় হলো একটা কুকুর দেখেছি চুপচাপ বসা তার গায়ে আর্জেন্টিনার জার্সি। আচ্ছা ঠিক আছে, গতকাল রাতে আসলে যেই জয়টা ছিল এখন সবাই আমাকে বলবেনি, এটাই স্বাভাবিক। আমি আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমি জানতাম যে আমাকে সবাই পোক করবেন বা আমার কথা শুনতে হবে আমার বন্ধু বান্ধবের কাছ থেকে। যাই হোক, আরো অনেকেই কিন্তু আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আমরা এখন আরো একটা গানে চলে যাব, আমি খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে তানজিব সরোয়ারের করা একটা গান, মিথ্যা শিখাইলি। খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো গান শুনতে থাকি, খুব জলদি ফিরে আসছি আবারও আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন মিড ডে ফেলতের সাথে, যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Destination, Ag Station. Midday Field.
1: হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি কিন্তু আছি এখন পর্যন্ত আপনাদের সাথে। দেখতে দেখতে দ্বিতীয় ঘন্টারও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আছি বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সাথে। জমিয়ে আড্ডা হবে, জমিয়ে গল্প হবে, আর হচ্ছে আমার সাথে যারা যুক্ত আছেন আশা করছি একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আমি কিন্তু সবার মেসেজ পড়ছি, সবাই যারা আমাকে লিখছেন, যারা আমাকে মেসেজ করছেন, ফেসবুকেও যারা আছেন আমি কিন্তু সবার কমেন্ট দেখতে পাচ্ছি। যাই হোক, সবার সাথেই আড্ডা হবে, সবার সাথেই গল্প হবে, সবার সাথেই আমরা জমি আজকে আড্ডা দিব। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম্বারেও যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব জলদি আবারও আসবো, পরবর্তী ঘন্টায় এসে অবশ্যই আমরা কিন্তু মেসেজ পড়ব। আর হচ্ছে এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু মানে একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কললেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, অবশ্যই আপনারা আছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। আমি একদম বিকাল পাঁচটা পর্যন্ত আছি, পরবর্তী ঘন্টায় আবারও আসবো, আমরা বিস্তারিত আরও গল্প করবো, আরও আড্ডা দিব। আমি এই মুহূর্তে একটু জাস্ট দেখে যেতে চাই আমার সাথে এখন কে কে যুক্ত আছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে অনেকেই চলে এসেছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অর্ণব আলী আছেন, রাকিবুর রহমান সাদ আছেন আমাদের সাথে, আমাদের কমেন্ট করেছেন আবির হাসান সরকার। আসসালামু আলাইকুম ভাই, আমি রংপুর থেকে আবির বলছি। ভাই কেমন আছেন? আমি আপনাকে রেগুলার শুনি, আজকে প্রথম কমেন্ট করলাম, আমার ইয়ার ফাইনাল, পরীক্ষা চলছে, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, অনেক অনেক দোয়া রইল। রকিবুল আলম রিয়াদ আছেন আমার সাথে, দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আছেন। জিয়াবুল হক আছেন আমার সাথে, অমৃত দাদা আছেন, হৃদয় হোসেন আছেন, আরো অনেকে আছে। সবার সাথেই গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। তবে এখন আমার মনে হয় একটা গানে চলে যাওয়া উচিত। সবাই গান শুনতে থাকি, পরবর্তী ঘন্টায় আমি আবারও ফিরে আসছি। পরবর্তী ঘন্টায় আমরা অবশ্যই কিন্তু জমি আড্ডা দিব, গল্প করবো, আশা করছি। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই যুক্ত থাকবেন। আর যারা নাম্বারে আমাকে লিখছেন সবাইকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য। আর তারপরেও একটু রিকোয়েস্ট করবো যে আপনারা চাইলেই কিন্তু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসতে পারেন, তাহলে কিন্তু সেখানে ইজিলি আমাকে পেয়ে যাবেন এবং আমার মনে হয় সেখান থেকে আমার টেক্সটগুলো পড়তেও একটু ইজি হবে আর কি। যাই হোক, যারা আছেন আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, পরবর্তী ঘন্টায় আবার ফিরে আসছি। এখন আমরা একটা গানে চলে যাই, আমরা মোহন শরীফের একটা গান শুনবো, নড অরে অ্যালবামের, খুব সুন্দর একটা গান, যন্ত্রণা। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন। খুব জলদি ফিরে আসছি, এত কথা না বাড়ি এখন সোজা গানে চলে যাচ্ছি বন্ধুরা।

গান যন্ত্রণা। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। খুব জলদি ফিরে আসছি, এত কথা না বাড়ি এখন সোজা গানে চলে যাচ্ছি বন্ধুরা।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Midday Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তা আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। Listeners, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু দুপুর দুইটা থেকেই ছিলাম আপনাদের মাঝে এবং দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঘড়ির কাটা দেখতে দেখতে 4:01। কিছুক্ষণ আছি, আরও 1 ঘন্টা আছি আপনাদের সাথে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন সবাই। আর আমি একটু দেখে আসতে চাই আমার সাথে কে কে যুক্ত আছে। আজকে অনেক মেসেজই পড়া হয়নি যেহেতু আমরা অন্য বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম। আমি এখন একটু মেসেজ পড়ব, দেখব কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন রাগ করেছেন। আচ্ছা, কে রাগ করেছেন আমার সাথে? আচ্ছা, শারমিন আক্তার। শারমিন আক্তার কিন্তু আমার সাথে রাগ করে বসে আছে, আমি নাকি তার মেসেজ পড়িনি। যাই হোক শারমিন, আশা করছি এখানে রাগ করবেন না, রাগ করার কিছু নেই। আচ্ছা, সুবর্ণ রায় কিন্তু আছে দেখতে পাচ্ছি। ফ্রি ফায়ার খেলার কথা জিজ্ঞেস করেছে, না ফ্রি ফায়ার খেলা হয় না। গাজীপুর থেকে রানী কিন্তু যুক্ত হয়ে গেছে আমাদের সাথে দেখতে পাচ্ছি। অনেকদিন পর মেসেজ করলাম, হ্যাঁ অনেকদিন পর মেসেজ করলেন। রংপুর থেকে আরশি যুক্ত হয়ে গেছে আমার সাথে। আরশি যখনই যুক্ত হয়ে যায় আমাদের সাথে রংপুর থেকে, তখনই মানে আমার একটা গান কিন্তু খুব মনে পড়ে, বাড়ির পাশে আরশি নগর, এই গানটার কথা খুব মনে পড়ে যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম। হাই, আই এম তানজিলা ফ্রম নারায়ণগঞ্জ। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম গুড। তানজিলা, আশা করছি আপনিও ভালো আছেন। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে কোন তানজিলা আমি সঠিক ঠিক বুঝতে পারলাম না। আমাদের তো নারায়ণগঞ্জ থেকে একজন তানজিলা আছেন যে রেগুলার থাকে সবসময়। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কোথায় আর যে বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ রংপুর থেকে। আচ্ছা, রংপুর থেকে আছেন, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। আর আমি সবসময় বলি যে আসলে আপনারা আমার ফ্যান না, আমি আপনাদের ফ্যান, যে আপনারা আমাকে এতটা ভালোবাসছেন বা এতটা আগলে রাখছেন। তারপর দেখতে পাচ্ছি আমার রূপা কিন্তু চলে এসেছে। হিমু, কেমন আছো? আলহামদুলিল্লাহ রূপা, বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি রিদম কেমন আছেন, হাফসা বিনতে ওসমান রংপুর থেকে। হাফসা, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি কোথায় আমার সাথে কে আছেন, আমার সাথে আছেন, আসসালামু আলাইকুম, আমার মেসেজ পড়বেন না, এই তো পড়ে ফেললেন। আচ্ছা শুনেন, আমার নাম রিদম, আমি ঢাকা FM এর আরজে, আমার মেসেজ পড়ার জন্য ধন্যবাদ। যাই হোক, আপনি আর অমানির সাথে যাবেন না? আর অমানিশা, হ্যাঁ অমানিশা তো অবশ্যই অবশ্যই যাবো, অবশ্যই আবারও নতুন কোন স্টোরি নিয়ে অমানির সাথে দেখা হবে। তাছাড়া অমানির সাথে অন্যান্য আরো হরর স্টোরি তো আছেই, আপনারা চাইলে প্রতি শুক্রবারে কিন্তু রাত 11 বাজে জয়েন করে ফেলতে পারেন অমানির সাথে। আর এর আগে আরো কয়েকজন বলেছে, আমি অবশ্যই হ্যাঁ অমানির সাথে খুব সুন চলে আসবো আবারও নতুন কোন ঘটনা নিয়ে, অবশ্যই জানিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সুমন আছে, তারপর জিনিয়া কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে। লিখে চার্জে, জানো আমার পছন্দের খাবার রান্না হয়নি তাই খাওয়া হয়নি, একটু আগে আম্মু নিজে হাতে খাওয়াই দিল, একটু রাগ করলে ভালো হয় আম্মু হাতে খাইয়ে যায়। আচ্ছা, আমি বাবার হাতে এখনো খাই, ভালো লাগে। মানে এই যে শর্টকাটের জন্য যে রাগ করার যে একটা ট্যাকটিক্স বা এই যে ছোট ট্রিক্স গুলো, এগুলো আসলে দুষ্ট আছেন বটে। হ্যাঁ, যাই হোক, আরো অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার মেসেজই পড়বো, আশা করছি কেউ রাগ করবেন না, অভিমান করবেন না। খুব জলদি আবারও ফিরে আসবো, একটা গানে চলে যাবো এখন। আমরা আরফান মৃধা শিবলুর করা একটা গান শুনবো, আমার গান। আমার গান কেন বললাম বলেন তো? কারণ গানের নাম হচ্ছে সাদা কালা। হ্যাঁ বন্ধু, সাদা কালা গানটা শুনে আসি, খুব জলদি ফিরে আসছি আবার আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 90.4.
1: Midday. Midday. Field.
2: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here. এখন পর্যন্ত কিন্তু আছি আপনাদের সাথে, অর্থাৎ পাঁচটা পর্যন্ত আছি। সবাই তো জানেনই যে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা মানেই কিন্তু মিড ডে ফিলস। যাই হোক, আশা করছি বন্ধুরা সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবারই দুপুরটা খুবই সুন্দর কেটেছে এবং সবারই ব্যস্ততম দুপুরটাকে, এই মানে ক্লান্তিময় দুপুরটাকে একটু হলেও কিন্তু এনার্জেটিক করে দিতে পেরেছি। তাছাড়া এই যে প্লে লিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান বাজছে, আপনাদের পছন্দের সব গান নিয়ে কিন্তু আমাদের প্লে লিস্টটা সাজানো। তো অবশ্যই যদি পছন্দের গানগুলো শুনতে চান ঢাকা এফএম 90.4 এর সাথে কিন্তু থাকতে হবে। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। যদিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম লাস্ট ঘন্টায় আছি, আর আমরা কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে গল্প করছিলাম আজকে। যেমন আমরা ব্রাজিল এবং হচ্ছে জাপানের খেলা নিয়ে কথা বলছিলাম, তারপর হচ্ছে আমরা নেদারল্যান্ড মরক্কোর ম্যাচ নিয়ে কথা বলছিলাম, আমরা জার্মানির এরকম ভাবে বিদায় নেওয়ার যে একটা ব্যাপার সে ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলছিলাম। আসলে এই ফিফা ওয়ার্ল্ড কাপটা, মানে ফিফা মানেই কিন্তু এরকম, মানে ফিফা ফিফা মানেই হচ্ছে আপনার কখন কি হবে এবং কোন মোড়ে আসলে আসলে কোন ধরনের একটা সাসপেন্স চলে আসবে বা কখন কি হয়ে যাবে এই ব্যাপারটা বলা যায় না, এটার নামই কিন্তু ফিফা। যাই হোক, ফিফা 2026 আমরা তো খুব এনজয় করছি, আশা করছি পরবর্তী যে ম্যাচগুলো আছে সেগুলো ফাটাফাটি হবে এবং আমরা জমিয়ে এনজয় করব। আচ্ছা, আমি একটু ম্যাসেজ থেকে ঘুরে আসি, যেহেতু আজকে ম্যাসেজ খুব কমই পড়া হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি রংপুর থেকে রূপা আছে আমার সাথে, আপনাকে শুনছি, অনেক অনেক ধন্যবাদ রূপা আমার সাথে যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি কোথায় কেমন আছেন, আপনি পুরোই ফাঁকিবাজ, আপনি কেন মেসেজ না পড়ে জাস্ট নামটা পড়েন? আমাদের খারাপ লাগে না, আমরা আপনার ভালো ফ্রেন্ড নই, তাই না? রানী ফ্রম হাতিবান্ধা, রানী ব্যাপারটা টোটালি এমন কিছু না, আমি সবার মেসেজই পড়ার ট্রাই করি, সবার মেসেজই পড়ি। এখন দেখেন, এই যে মাত্র আপনার মেসেজ পেলাম, আমি মাত্র পড়লাম, সো আমার মনে হয় না যে এখানে আসলে রাগারাগির কিছু আছে বা রাগ করে কোনো লাভ আছে। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে তাসলিমা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা তাসলিমা লিখেছে, আমার ছেলে হিয়ান ও তোমায় শুনছে, দুই মাস চলছে, ওর জন্য দোয়া করবে। অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল। আমার এত ছোট মানে একজন ফ্রেন্ড, ও মাই গড, মাত্র 2 মান্থ। বাই দ্য ওয়ে, হিয়ান মাসাল্লাহ নামটা কিন্তু বেশ সুন্দর, আশা করছি মহান আল্লাহ তাআলা তাকে খুব সুস্থ রাখুক এবং সে যাতে সবসময় আমাকে শুনতে পারে, এই রিদমকে শুনতে পারে, সেই দোয়া রইল, সেই উইশেস রইল। তারপর দেখতে পাচ্ছি কেমন আছেন, আসছে আজ আসতে লেট হয়ে গেছে, আমার নাম সুখী সরকার। আচ্ছা আচ্ছা, একটা ছন্দ, ওকে, আমার নাম সুখী সরকার, দিয়েছি মন করিও গহন, রাখিও নয়নে করিও স্মরণ, গোলাপ ফুলের গন্ধ শাপলা ফুলের হাসি, সত্যি করে বলছি তোমায় অনেক ভালোবাসি, ঢাকার কাঞ্চন থেকে সুখী সরকার। সুখী সরকার, হ্যাঁ অনেক অনেক ভালোবাসা রইল। হ্যালো জানু, কেমন আছো, এক্সাম শুরু হবে তাই অনেক প্যারা, এক্সামের প্রিপারেশনে নিচ্ছি তাই এফ এম এ যুক্ত থাকতে পারছি না, শারমিন ফ্রম রংপুর। শারমিন, ইটস ওকে, কোনো সমস্যা নেই, যাই হোক আপনার সাথে অবশ্যই কথা তো হচ্ছে, কথা হবে, ভালোভাবে পরীক্ষাটা দেন, সেই দোয়াই করছি। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু মিশু যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমার সাথে আছেন অনুবা রংপুর থেকে। তারপর কোথায় কোথায় কোথায় আমার সাথে আছেন, কে আছেন, আমি আছি ভাইয়া, কে আছেন নামটা লিখলে খুব খুশি হতাম। তারপরে আই এম বিটিএস আর্মি রোদিশি ফ্রম রংপুর, ও রোদিশিকে অনেকদিন পর পেলাম। আচ্ছা তোমা লিখেছে, আপনি মানুষটা খুব ডরালুক, ডরালুক মিন্স হোয়াট, এই ব্যাপারটা একটু আমাকে ক্লিয়ার আউট করেন। এই ফাঁকে আমরা একটা গান শুনে আসি, আমরা এখন ফাহমিদা নাবির একটা গান শুনবো, আহা অ্যালবামের লুকুচুরি লুকুচুরি গল্প, বেশ সুন্দর একটা গান, কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি ফিরে আসবো আবার আপনাদের মাঝে।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 90.4.
1: Midday Field.
2: My beloved friends, সবাইকে একদম শেষ মুহূর্তে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। শেষ মুহূর্ত কেন বললাম, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে। যারা সেই শুরু থেকে ছিলেন সবাইকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা সেই শুরু থেকে ছিলেন, লিখেছেন, মেসেজ করেছেন, হয়তো বা অনেকের মেসেজ আজকে তেমন ভাবে পড়া হয়নি, যাই হোক আমি কোনো সমস্যা নেই আবারও আগামী দিন চলে আসব ঠিক দুপুর 2টা বাজি আপনাদের মাঝে ঢাকা এফএম 90.4 এ মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি অবশ্যই আগামীকাল যারা যুক্ত হবেন সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। আর একটা বিষয় একটু ক্লিয়ার আউট করে দিতে চাই, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আজকে যারা আমাকে টেক্সট করেছিলেন বা হোয়াটসঅ্যাপে যারা আমাকে লিখেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, ফর সাম টেকনিক্যাল ইস্যুস আজকে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পড়া হয়নি বা হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পড়তে পারিনি। সো যারা লিখেছেন আশা করছি ব্যাপারটা নিয়ে মন খারাপ করবেন না, আগামীকাল ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো সবার টেক্সট পড়ার জন্য। আর আমি যাওয়ার আগে একটু দেখে যেতে চাই যে নাম্বারে একদম শেষ পর্যন্ত কে কে আছে আমার সাথে। প্রথমে দেখতে পাচ্ছি তাসফিয়া আছে আমার সাথে, দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তাসফিয়া তোমার নিউ ফ্রেন্ড, মোস্ট ওয়েলকাম মাই নিউ ফ্রেন্ড, আশা করছি এখন থেকে রেগুলার কথা হবে। সানিম কিন্তু আছে আমার সাথে, দেখতে পাচ্ছি আদিবা আছে রংপুর থেকে। তারপরে দেখতে পাচ্ছি আমার সাথে উমায়না আছে, তোমার কারণে আজকে ক্লাস করতে যাইনি, আমাদের দুপুরে ক্লাস হয় কালকে 5টায়, বেতের বাড়ি খাইতে হবে উমায়না। আচ্ছা আমার জন্য একটু বেতের বাড়ি খেলেন আর কি, কোনো সমস্যা নেই, যাই হোক অনেক কষ্ট করছেন আমার জন্য। আচ্ছা তারপর জিনিয়া লিখেছে ছন্দে ছন্দে থেকো আমার পৃথিবীতে, আমি ফুলে ফুলে থাকবো তোমার পৃথিবীতে, কারণ আমি জিনিয়া তোমার ফুল। আমার আগের মেসেজগুলো পড়েছ কি? হ্যাঁ জিনিয়া আপনার সব মেসেজই পড়া হয়েছে। আর আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আশা করছি আবারও আগামীকাল কথা হবে, গল্প হবে। আর রংপুর থেকে রূপা আছে, আমি দেখতে পাচ্ছি আপনার অনেক বড় ফ্যান, আমাকে ভুলবেন না, না মোস্ট ওয়েলকাম, আশা করছি রূপা এখন থেকে সবসময় থাকবেন, কথা হবে। তারপর দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে কিন্তু যুক্ত হয়ে গেছেন যারা, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে ছিলেন এবং এখন পর্যন্ত আছেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আমরা, আশা করছি আবারও আগামী দিন সবার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। আর হচ্ছে আমরা একটা সুন্দর গান শুনতে শুনতে বিদায় নিব এখন আমরা, প্রীতম আর জেফারের করা, যেটা হচ্ছে তাণ্ডব মুভির একটা গান, তাণ্ডব অ্যালবামের খুব সুন্দর একটা গান, লিচুর বাগানে। এই গানটা আসলে খুবই এনার্জেটিক একটা গান, সো আমার মনে হয় যে এই গানটা দিয়ে আজকের মতো বিদায় নেওয়া উচিত। সো আমরা এই গানটা দিয়ে গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, আশা করছি আবারও আগামীকাল সময় মতো চলে আসবো দুপুর 2টা বাজে ঢাকা এফএম 90.4 এ আপনাদের সবার সাথে গল্প হবে, কথা হবে। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040 এবং রাত 8টা পর্যন্ত সিফাত আপনার সঙ্গে আছে আড্ডা দেওয়ার জন্য। এবং গতকালকে তো হেভি কতগুলো ম্যাচ হয়ে গেল। অভিনন্দন সকল টিমকে যারা উইন করে পরের রাউন্ডে চলে গেছেন, যেমন সবার প্রথমেই ব্রাজিল, অনেক অনেক অভিনন্দন। যদি আমরা ফান করার জন্য অনেক ঝগড়াঝাটি করি, বাট অবশ্যই এটা আমি মনে প্রাণে চাই যে আর্জেন্টিনা ব্রাজিল এই দলগুলো যেন, একটা খারাপ লাগছিল যে জার্মান বাদ পড়ে গেছে, বাট এই দলগুলো আসলে যখন আরো সামনের রাউন্ডে যায় তখন খেলা কিন্তু আরো জমে ওঠে। যাক, ব্রাজিলকে পাওয়া গেল, এখন হচ্ছে আর্জেন্টিনার পরীক্ষা দেওয়ার পালা। কেভ ভার্দের সঙ্গে দেখা যাক যে কেভ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা আসলে কুলিয়ে উঠতে পারে কিনা, কারণ কেভ ভার্দে কিন্তু অলরেডি অনেকগুলো আসলে প্রমাণ দিয়েছে তাদের দক্ষতার। তো যাই হোক, অনেক অনেক শুভকামনা আর অভিনন্দন ব্রাজিল, প্যারাগুয়ে এবং মরক্কোকে, যে এত চমৎকার খেলা উপহার দেওয়ার জন্য, টান টান উত্তেজনাপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য। এবং জাপান কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, একেবারে মানে ঘাম ঝরিয়ে ফেলেছে এরকম একটা অবস্থা। তো আমরা আসলে খেলাটাকে এভাবেই এনজয় করতে চাই। এদিকে অমৃত বোস যুক্ত হয়ে গেছেন কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ বিকাল অমৃত বোস, কি খবর আপনার? কি খবর বদ্দা গমাসোনা? গত সপ্তাহ ছিল 1.2 মিলিয়ন ভিউ, আজকে 2 মিলিয়ন হয়ে গেল। কংগ্রেচুলেশন আমাদের নিজু, এটা যদি আমি, ইয়াস আমাদের নিজু, ওকে নিজু, অনেক অনেক অভিনন্দন আপনাকে। আর এদিকে যারা ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, facebook.com/ilovedhakafm, এইখানে কিন্তু আপনি অবশ্যই চলে আসতে পারেন। এবং সেখানে একটা পোস্ট আছে, কেমন লাগলো খেলা, এইটা নিয়ে আপনার মন মানে যে মন্তব্য আছে সেগুলো আপনি করতে পারেন, প্রেডিকশনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন একটা গানে চলে যাব প্রথমেই। আচ্ছা, নাম্বারটা একটু বলে নিই, 01841904904, এটা আমাদের নম্বর। এই নম্বরে কিন্তু আপনি অবশ্যই SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে গানটি আপনার জন্য প্লে করছি সেটা হচ্ছে প্রীতমান রুনালাইলার কণ্ঠের জ্বালা জ্বালা, চমৎকারী গানটি, অবশ্যই আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 90.4 FM. মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

Chen Taka FM 90.4. Taka Metro 9040.

ঢাকা মেট্রো 9040 শুনছেন আপনি, অবশ্যই ঢাকা এফএম 90.4 এবং চলছে আমাদের এই আড্ডা ঢাকা মেট্রো 9040। সিফাত আপনার সঙ্গে আছি, কথাবার্তা চলছে। আজকে আবার একটু গরম গরম লাগছে, তাই না? বিষয়টা মানে গতকালকে খেলার জন্য মনে হয়, কারণ কালকে আমরা দেখলাম যে দুইটা অঘটন ঘটে গেল। একটা হচ্ছে মানে প্যারাগুয়ের সঙ্গে জার্মানির খেলা, যেটা মোটামুটি সবাই একটু কনফার্মই ছিল যে জার্মান সামহাউ তারা এটাকে রিকভার করে উঠে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস যথেষ্ট স্ট্রং একটা টিম এবং মরক্কো গত মানে ওয়ার্ল্ড কাপ থেকেই কিন্তু একেবারে ফাটাফাটি খেলছে, তো এইভাবে আসলে ধাক্কাটা দিয়ে দিবে নেদারল্যান্ডসকে, এটা হয়তো বা অনেকেই কল্পনা করেননি। আর ব্রাজিল জাপানের খেলাটা অনেকটা মোটামুটি ছিল, তারপরও জাপান এত ভালো পারফর্ম করেছে, তো এটা মোটামুটি ধরাই যাচ্ছিল যে হয়তো একটা ভালো ফাইট হবে, এবং ভালো ফাইটটা কিন্তু তারা দিয়েছে আসলে। এবং ব্রাজিল তাদের চিরচেনা সেই নান্দনিক খেলার মাধ্যমে কিন্তু সেটা আবার রিকভার করে তারা কিন্তু উইনও করে গেছে এবং 16-এ চলে গেছে, রাউন্ড অফ 16-এ। সো কংগ্রেচুলেশন এবং মরক্কো এবং প্যারাগুয়ের জন্য অনেক অনেক অভিনন্দন। এদিকে আমার সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন, লাহুল হাসান লাম, আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম। তিনি লিখেছেন, ভাই আপনাদের এই আর্জের মানেটা কি? আমাদের এই আর্জের মানেটা হচ্ছে রেডিও যোগে। আপনাদের ওই আর্জের মানে কি? মানে আর্জের কি আরো কোনো আর্জের আছে? আমি জানি না আসলে। আপনি যে বললেন আপনাদের এই আর্জেটা, ওই জন্য তখন মনে হলো যে না, আমাদের এখানে আলাদা, আবার বাইরে হয়তো বা আলাদা আর্জের ব্যাপারটা আছে। তো সেটা আপনি আমাকে অবশ্যই জানাবেন লাম, যে আসলে ওইটার মিনিংটা কি? এটার মিনিংটা তো রেডিও যোগে। আচ্ছা, মৌনতা জাহান আছেন, অনেক সুন্দর হয়েছে, যাক আপনি উপভোগ করেছেন খেলা। আচ্ছা, খেলা কেমন, কে কেমন উপভোগ করলেন একটু জানাবেন। অবশ্যই ব্রাজিল জাপানের খেলা ছিল, তারপর ছিল হচ্ছে প্যারাগুয়ে জার্মান এবং মরক্কো এবং নেদারল্যান্ডস। এই তিনটা ম্যাচের মধ্যে আসলে আপনি কোনটা দেখেছেন এবং কোনটা আপনার ভালো লাগলো, এবং কি মনে হয় সামনে আসলে কি হতে যাচ্ছে? আজকেও তো অনেকগুলো ম্যাচ আছে, তো কি হতে যাচ্ছে সেটা অবশ্যই আপনি আপনার প্রেডিকশন বা আপনার মতামত কিন্তু আপনি আমাকে জানাতেই পারেন। এদিকে আমাদের যে যে বন্ধুরা যুক্ত হয়েছেন তাদের সঙ্গে একটু কথাবার্তা অবশ্যই বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মানে নিজু, তোমরা সবাই কেমন আছো? ভাই বোনেরা তানহা, পিঙ্কি, রিদমেরা কেমন আছো? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কি অবস্থা? আপনি নিশ্চয়ই ভালোই আছেন, যেহেতু এত এত অ্যাচিভমেন্ট বা আপনি যেটা চেয়েছিলেন সেটা আপনি অ্যাচিভ করেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, ভালো আছেন? রাকিবুল খান, খুব কি মেক করেছে, মনে হয় বৃষ্টি হবে। নেন নেন, আপনারাই বৃষ্টি উপভোগ করেন, আমরা তো পাচ্ছি না বৃষ্টি। আচ্ছা, এখানে আছে অবসান, কুমিল্লা থেকে জয়েন হলাম, খেলা বেশ জমে গেছে। ইয়েস, এবং অবসানে এই ব্যস্ততার মধ্যে খেলা দেখছেন নাকি? আমি যেগুলো আসলে মিস করি সেগুলো আবার আমার ওই হাইলাইটস দেখে নিতে হয়, কারণ এমন এমন সময় খেলাটা পড়েছে সেই সময় আসলে যদি সবগুলো খেলা উপভোগ করতে যাই তাহলে হয়তো বা এইভাবে আড্ডা দেওয়া হবে না। তো এইটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছে আসলে, সন্ধ্যা থেকে খেলাগুলো হলে আরো বেশি জমত, মানে অ্যাটলিস্ট এশিয়া যারা যারা আমরা আছি দেশের, তাদের জন্য সময়টা আর কি অনেক ম্যাচ করে যেত। খেলাধুলার কথা যেহেতু বলছি, আরো একটা খেলার আপডেট একটু আপনাকে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের খেলা চলছিল এবং থার্ড ডে চলছে টেস্ট। ইনফ্যাক্ট বাংলাদেশ 140 এবং 185 রান করেছেন, জিম্বাবুয়ে যেখানে সংগ্রহ করেছিলেন 410 রান। জিম্বাবুয়ে কিন্তু জিতে গেছে অলরেডি, ইনিংস বাই 85 রান, হোম বাই ইনিংস। যাক, আমরা দেখি সামনের ম্যাচগুলোতে, কারণ এখন সবার মানে ফোকাস হচ্ছে ফুটবলের দিকে, তারপর আমরা জিততে পারলে ভালো হতো বাংলাদেশ জিম্বাবুয়ের এই টেস্ট সিরিজটা। প্রথম থেকে আসলে খুব একটা লাইনে ছিল না বা খুব একটা পারফর্ম করতে পারেনি, সেটা যদি আমাদের প্লেয়াররা করতেন বা সেই ফর্মটা থাকতো বা দেখাতে পারতেন তাহলে হয়তো এই ম্যাচটা আমরা আসলে জিতে যেতাম। যাই হোক, খেলাধুলার কথা চলছে, খেলাধুলার কথা চলতে থাকবে, আরও মোটামুটি ভালোই সময় আছে, অনেকগুলো ম্যাচ আছে, দেখা যাক কি হয় না হয়। তো এখন এই মুহূর্তে যে গানটিতে যেতে চাই সেটা হচ্ছে নুসরাত ফারিয়ার একেবারে নতুন একটি গান, লোকে বলে। তো গানটা মিউজিক কম্পোজিশন কিন্তু করেছেন আমাদের সবার প্রিয় ফুয়াদ আল মুক্তাদির, অনেকদিন পরে তার আসলে মিউজিকে মানে এরকম একটা আইটেম সং টাইপের একটা গানের মিউজিক আমরা আসলে পেলাম। সো আমরা গানটা এখন শুনে ফেলবো, লোকে বলে বাই নুসরাত ফারিয়া। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফ এম 90.4।

ঢাকা এফএম 90.4 এ চলছে ঢাকা মেট্রো 9040। আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গেই আছি। বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, ক্রিকেট নিয়ে কথা হলো, ফুটবল নিয়ে কথা হলো। আপনার কি চলছে জীবনে, আসলে পড়ালেখার কি অবস্থা, বা রাস্তাঘাটে যদি থাকেন কোনো ধরনের কোনো কথা শেয়ার করতে চান সেটা অবশ্যই শেয়ার করতে পারেন। মানে মূল কথাটা হচ্ছে, অনেক বন্ধু অনেক বেশি পরিমাণ আসলে কনফিউজ থাকেন যে আসলে এই কথাটা শেয়ার করা যাবে কিনা, বা আমার এই কথাগুলো আমি বলবো কিনা। তো আপনি চাইলে আসলে বন্ধু হিসেবে সেটা বলতেই পারেন আমাকে। 01841904904 এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে কিন্তু আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ফেসবুকে কমেন্ট আকারে জানাতে পারেন আপনার কথা। ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM। MJ মুস্তাসিন জীবন আছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমি রংপুর থেকে জীবন বলছি। ভাই কেমন আছেন? আমি আপনাকে রেগুলার শুনি, আজকে প্রথম মেসেজ করলাম ভাই। 9/7/26 মানে জুলাইয়ের 9 তারিখ আমার কলেজ ইয়ার ফাইনাল রেজাল্ট দিবে, দোয়া করবেন। অবশ্যই অনেক অনেক দোয়া রইল জীবন। আপনি আপনার জীবন আরো আনন্দময় হোক এবং আপনার রেজাল্ট ভালো হোক, এটাই আমরা চাই, দোয়া করি। অবশ্যই ভালোই করবেন। আর যদি কোনো কারণবশত দেখেন যে না একটু মন মতো হয় নাই আর কি, মন খারাপ করবেন না, কারণ এইগুলার অনেক সুযোগ থাকে। আপনি অনেক ট্যালেন্টের একজন মানুষ, তো জীবনে যতবার ব্যর্থ হবেন তত শেখার মানে চান্সেস বেড়ে যায় আর কি। আমাদের সঙ্গে আরো যারা আছেন, আমাদের বন্ধু হোয়াটসঅ্যাপে আছেন, নিজু কি লিখেছেন, আমার মূল টার্গেট এখন অ্যাচিভ হয় নাই, যে স্টুডিওতে শেয়ার করলাম আমি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অ্যাচিভমেন্ট শেয়ার করেছিলাম এর আগের বার। ওকে, সেটা হচ্ছে পৃথিবীর ফরচুন 500 কোম্পানির যেখানে প্রফেশনাল ফ্রিল্যান্সার হায়ার করে তাদের বিভিন্ন প্রজেক্টে, আমি সেখানে কোয়ালিফাই করি এবং ওকে পৃথিবী জুড়ে গ্লোবাল এলিট প্রফেশনালদের সঙ্গে যুক্ত হলাম। অভিনন্দন আপনাকে, আমাদের নিজুকে। নিজু তো নর্মালি ভুলে যায়, তো এবার আবার ভুলে যাবে, আবার যখন প্রয়োজন পড়বে আবার নিজু আমাদের সঙ্গে যুক্ত হবে। এবার যদি এরকম হয় আমরাও কিন্তু মানে কি বলে বদদোয়া করে দিব, ঠিক আছে, তখন বুঝবেন মজা। আচ্ছা, এদিকে আমাদের বন্ধু যুক্ত হয়েছেন আমাদের তহিদুল। উৎসবে আনন্দে কি হয়েছে, প্রতিদিন শুনি ঢাকা এফএম সারাদিন, সিরাজ ভাইকে ছাড়া চলে না কানিক্ষণ। তহিদুল স্বাগত জানাচ্ছি বন্ধু আমার, কেমন আছেন আপনি? আরো SMS করেছেন আমাকে বাবু। আচ্ছা, বাবু লিখেছেন, ভাইয়া গতকালকে ম্যাচ দেখলাম, খুবই ভালো লেগেছে, আমি ব্রাজিলিয়ান ফ্যান, কিন্তু তারপরও কালকে জাপানের সঙ্গে জিততে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটাই আসলে খেলাতে চাই, যত ভালো টিমই হোক, ঠিক আছে, খেলায় যদি একটু টান উত্তেজনা না থাকে তাহলে তো জমে না। জাপান সেটা করতে পেরেছে নিঃসন্দেহে। ব্রাজিল অনেক অভিজ্ঞ একটা দল এবং চ্যাম্পিয়ন দলও, তারা অনেকবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো সেই ক্ষেত্রে তাদের যে শক্তিশালী ব্যাপারটা এটা কিন্তু তাদের আসলে মানে নিজেদের খুব ভালো করেই জানে আসলে, যে ওয়ার্ল্ড কাপের প্রেশারটা কেমন থাকে এবং তারা সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারে, যেটা জাপান কিন্তু অনেকটা টেনশনে ফেলে দিয়েছিল। এই কারণেই কিন্তু আসলে খেলাটা এত বেশি পরিমাণ জমেছে। প্রথমেই যদি ব্রাজিল অনেকগুলো গোল দিয়ে দিত তাহলে দেখতেন যে 45 মিনিটসের পরে মানুষ আর তেমন খেলাটা দেখতো না, যে ধুর আর কি দেখবো, এটা তো জিতেই গেছে। তো আসলে খেলার মজাটাই এখানে। তো শুভকামনা সামনের ম্যাচগুলোর জন্যই, যদি আমরা আসলে অনেকেই ইচ্ছা করে দুষ্টামি ফাইজলামি করি আর কি, যে ঝগড়া লাগে একটু, এই যে হেলদি ঝগড়া যেগুলো, আবার অনেক জায়গায় দেখি আমরা, এই যে রিসেন্ট ঘটনা গতকালকেই দেখলাম যে বেশ কিছু জায়গায় আর কি এক দলের সমর্থক আরেক দলের সমর্থককে মারামারি করেছে। আসলে তাদের ব্যাপারে আসলে আমি কি বলবো, তাদেরকে এটুকু বলবো যে আসলে এত জান প্রাণ দিয়ে সাপোর্ট করার আসলে কিছু নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন এক এক দল এক একজন এক একটা দলকে সাপোর্ট করবে এবং তারা তাদের মতবাদ দিবে, হেলদি ঝগড়া করবে, সেটাও ঠিক আছে, কিন্তু মারামারি বা এরকম গোলাগুলি করা অথবা দেখা গেছে যে এরকম একটা হট্টগোল তৈরি করা, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, এটা বন্ধু আপনার উপরেই ছেড়ে দিলাম আসলে, যে কেন কেন এই যে এই মারামারি করতে হবে, কেন এটা করতে হবে, এটা করতে হবে। নিজেদের মাঠে নামিয়ে দিলে তো এক কর্নার থেকে আরেক কর্নারে দৌড়ে গেলে হাঁপাতে হাঁপাতে জীবন শেষ, তারপরে কেন শুধু শুধু সম্পর্কগুলো নষ্ট করেন? ওয়ার্ল্ড কাপ তো দেখা গেছে জুলাইতে শেষ হয়ে যাবে, তারপরে সেই এক এক প্লেয়াররা এক এক ক্লাবে যেয়ে খেলবে, আপনি কি করবেন? ওই যে মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে সেভ করে যাবেন নাকি? সো মারামারির পর্যায়ে আমরা যাবো না আসলে কেউই। আমরা অবশ্যই মানে ঝগড়াটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা বন্ধু আপনার উপরেই ছেড়ে দিলাম আসলে, যে কেন কেন এই যে এই মারামারি করতে হবে, কেন এটা করতে হবে, এটা করতে হবে। নিজেদের মাঠে নামিয়ে দিলে তো এক কর্নার থেকে আরেক কর্নারে দৌড়ে গেলে হাঁপাতে হাঁপাতে জীবন শেষ, তারপরে কেন শুধু শুধু সম্পর্কগুলো নষ্ট করেন? ওয়ার্ল্ড কাপ তো দেখা গেছে জুলাইতে শেষ হয়ে যাবে, তারপরে সেই এক এক প্লেয়াররা এক এক ক্লাবে যেয়ে খেলবে, আপনি কি করবেন? ওই যে মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে সেভ করে যাবেন নাকি? সো মারামারির পর্যায়ে আমরা যাবো না আসলে কেউই। আমরা অবশ্যই মানে ঝগড়াঝাটি করবো, হেলদি ঝগড়া আর কি, যেটা ওই যে বিভিন্ন ফুটবল

সেটা যেন আসলে শারীরিক পর্যায়ে বা হাতাহাতির পর্যায়ে আসলে না যায়, এটা তাহলে আমাদের নিজেদেরই আসলে জ্ঞানের একটা পরিচয় দিতে হয় আসলে সেই ক্ষেত্রে, যে আসলে আমরা কি বিষয় নিয়ে কেন এরকম করছি। ওকে, সো আমি আশা করি আমার যে বন্ধুরা আছেন তারা অবশ্যই অনেক বেশি পরিমাণ ম্যাচিওর, অনেক বেশি পরিমাণ বুঝেন ব্যাপারগুলো, তো ঝগড়াটাকে ওই পর্যন্তই রাখবেন, এর বাইরে আর যাবেন না আসলে, এটা হচ্ছে অনুরোধ। কারণ সামনে আরো অনেকগুলো ম্যাচ আছে, এখনই যদি এই অবস্থা হয় সামনের ম্যাচগুলোতে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে, সো সেটা অবশ্যই কাম্য নয়। যাই হোক, আমরা আবার গানে যাব, যে গানটা শুনবো এমন যদি হতো ভাই জলের গান, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন, এবং ফিরছি পরবর্তী ঘন্টায়।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন।

0: 0961199666.
1: যাক বলেছিলাম পরবর্তী ঘন্টায় ফিরবো, পরে আবার চিন্তা করলাম যে না, আমার বন্ধুরা অনেক এসএমএস করে রেখেছে, কিছু কথাবার্তা তো পরেই ফেলি, কেউ কেউ তো আবার ভুলও বুঝে রেখেছে। সো পরবর্তী ঘন্টায় ফিরবো আবার, তবে কিছু কানের পরে, এখন না হয় কিছু কথাবার্তা পরে নিয়ে। আমাদের নাজমুল সিলেট থেকে জয়েন করেছিলেন, নাজমুল স্বাগত জানাচ্ছি আপনাকে। তানভীর শাহ চিটং থেকে আছেন, এইচএসসি ক্যান্ডিডেট, দোয়া করবেন অবশ্যই তানভীর, আপনার জন্য অনেক দোয়া রইল। তানিয়া কি লিখেছেন, ভাইয়া সব পড়া শেষ করেছি কিন্তু রচনা পড়তে ইচ্ছা করছে না, কি করি বলেন তো। তানিয়া একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে একটু ঘোরাফেরা করেন, বিকাল যেহেতু হয়েছে একটু হাঁটাহাঁটি করেন, ছাদে যেতে পারেন, উঠানে যেতে পারেন, বা পরিবারের সঙ্গে চা খেতে খেতে একটু সময় দেন, তারপরে মাথা ঠান্ডা হলে তারপরে আবার সন্ধ্যার পরে একটু ট্রাই করেন। এবার হয়ে গেছে, মানে যখন যেটা মন চাচ্ছে না ওইটাকে জোর করে করতে যাওয়া মানে হচ্ছে আপনি সেটা আরো না পারা, ঠিক আছে? তো একটু সময় নিয়ে পড়েন, হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে সব। সালিহুল লিখেছেন, ভাই শুধু কমেন্ট পড়েছেন, টেক্সট পড়ছেন না কেন? না সালিহুল, আপনি ভুল বুঝেছেন, আমি যে একটু আগে যে কথা বলে গেলাম তখনও কিন্তু আমি এসএমএস পড়েছি, তৌহিদুলেরটা পড়েছি, বনসে থেকে বাবু নামে একজন এসএমএস করেছিল তারটা পড়েছি, আপনারটা আমি পেয়েছি মাত্র, তো যেটা আগে পাইনি সেটা কিভাবে পড়বো বলেন। আচ্ছা যাই হোক, এখানে আছে সিরাজ ভাই, মনের কথা শেয়ার করা যাবে? সানিম, সানিম এটা আবার কোনো প্রশ্ন অবশ্যই করবেন, কোনো সমস্যা, কিন্তু স্পেস দিয়ে একটু, কারণ আপনি স্পেস দেন না তো পরে বুঝতে গেলে আর কি সমস্যা, আপনি নিজেও বুঝবেন, আপনি নিজেই চিন্তা করবেন আমি পরার পরে যে এটা আমি লিখেছিলাম, এরকম হবে আর কি বিষয়টা। হাই আমি সৃজন, কাল থেকে প্রিটেস্ট, দোয়া করিয়েন, ইয়োর নিউ ফ্রেন্ড বাই দ্য ওয়ে জাপান সিবিএফ এর ঘাম বের করেছিল ফ্রম সিলেট। হ্যাঁ সৃজন, আমরা সেটাই দেখলাম যে এই জন্যই আসলে খেলাটা এত জমেছিল, এবং আর একটু সময় পেলে হয়তো বা ঘটনা আরো অন্যদিকে ঘুরে যেত, এবং হয়তো আরো বেশি পরিমাণ এটাও পেনাল্টির দিকে চলে যেত, পরবর্তী যে ম্যাচ দুইটা পেনাল্টিতে গেছে। তো যাই হোক, আমাকে লিখতে থাকুন অবশ্যই, আমি আবার আরো কিছু গান শুনি পরবর্তী ঘন্টায়, আবার আসবো গান টান শুনে, তো এর মধ্যে কিন্তু আছেই অবশ্যই গান আমি উপভোগ করছি। আপনারা লিখতে পারেন facebook.com/ilovedhakafm, এবং আমাকে অবশ্যই লিখতে পারেন হোয়াটসঅ্যাপ এবং আমাদের SMS এর মাধ্যমে 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। আচ্ছা হে, আমাকে বদদোয়া করলে তোমার ইয়ে বন্ধ হয়ে যায়, না নিজে মনে হয় না খুব বেশি পরিমাণ পার্থক্য হবে, কারণ মাঝখানে আপনি দীর্ঘ সময় ছিলেন না, কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে মোটামুটি সবাই বুঝে গেছে যে নিজু আসলে নিজের কোনো কাজের জন্যই আসলে তখন ছিল, আবার বলেছিল অনেক কথা যে না যাবো না কখনো, কিন্তু সবার আগে আপনি গিয়েছিলেন, তো এটা আসলে আমার নতুনভাবে বলার কোনো কিছু নেই, এটা সবাই আসলে জানে। তো যাই হোক, এই জায়গায় হচ্ছে ওই সিফাত, আজকে ICT এক্সাম হয়েছে ভাই, রংপুর গভর্নমেন্ট কলেজের কোশ্চেন এত হার্ড কেন, MCQ খারাপ হয়েছে রে, আমি ভাবতে পারছি না তাসনুবা MCQ তে এত বাজে দিবে, কি করে কি আর করার হোক, খাওয়া দাওয়া করছো, নাম বললাম না দেখি চিনছো কিনা, কঠিন প্রশ্ন, মানে ধিপধাপ করে বলে মনে হলো যে আমার কোনো ফ্রেন্ড আর কি বের হয়ে তারপর আমার সঙ্গে শেয়ার করছে, ভালো লেগেছে ব্যাপারটা। যাক এখন আপাতত মনে না করি, পরে নামটা লিখে দিলেই তো, আবার আমার সঙ্গে এই ধরনের সাসপেন্স খেলার দরকারটা কি? অহনা লিখেছে, গতকালকের ম্যাচগুলো এই বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা ম্যাচ ছিল নিঃসন্দেহে, ব্রাজিল যখন লাস্ট গোল দিল সেটা বিশ্বাসই হচ্ছিল না, ভাবছিলাম ম্যাচ টাইব্রেকারে যাবে, হ্যাঁ একদম শেষ মুহূর্তে যেয়ে কিন্তু ব্রাজিল আবার রিকভার করে ফেলেছে, এই কারণেই কিন্তু আসলে এই টিমগুলো এত বেশি জনপ্রিয়, এই যে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, তারা এই কারণে এত জন্ম, হঠাৎ করে কি ঘুরে যাবে বুঝবেনই না। আচ্ছা তখন গায়েব ছিলাম বলে আজকে এই অ্যাচিভমেন্ট, তাহলে থাকেন অ্যাচিভমেন্ট নিয়ে, আপনার জন্য তো অনেক অনেক শুভকামনা তো থাকলোই, না আমি বললাম যে আপনি যেটা বললেন যে আপনি দিলে আর কি আমাকে, আমরা আপনাকে দিলে এটা বন্ধ হয়ে যাবে, মনে হয় না আর কি, ওইটা আর কি ভুল বলেছেন আর কি, সেটা বললাম। এনিওয়ে গানে চলে যাবো, যে গানটা শুনবো নির্ঝরের গান ময়না গো অ্যালবাম থেকে দিয়ে আসলে, যদি এটা আগের গান, এটা পরবর্তীতে হাবিব ওয়াহিদ আবার নতুন করে রিমেক করেছেন, তো অবশ্যই আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Snarka FM 90.4.

0: Metro 9040.
1: আচ্ছা, যে কথাটা বলতে আবার আসলাম, ঢাকা এফএম এর দুইটা ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেছেন তো? আর যদি না করে থাকেন নো প্রবলেম, অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এখনই আপনি করে ফেলতে পারেন। মানে একটা হচ্ছে youtube.com/ilovedhakaefm এবং আরেকটি হচ্ছে youtube.com/dfm904, মানে ঢাকা এফএম 90.4 লিখে আপনি পেয়ে যাবেন। এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ঘুরে আসুন, আর আপনার অবশ্যই ভালো লাগবে আশা করছি। শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সিফাত আছি আপনার সাথে, আপনি আছেন কিনা জানিয়ে দিতে পারেন আমাকে 01841904904 এই নম্বরে। SMS আর হোয়াটসঅ্যাপ যেটাই করেন, আপনার যেটাই ইচ্ছা, যেটা আপনার কাছে সহজ মনে হচ্ছে সেটা আপনি করতে পারেন। হোয়াটসঅ্যাপের সুবিধাটা হচ্ছে আপনি সেখানে ছবিও আমার সাথে শেয়ার করতে পারবেন। ওকে, আপনার জন্য পরবর্তী গান শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
1: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
3: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
4: এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: স্যার আসবো?
7: আসুন।
6: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
7: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
6: জি স্যার।
7: সেটা কেন হলো না?
6: না স্যার, মানে স্যার,
7: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
6: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
7: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
6: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
7: তাহলে কি এভাবেই চলবে?
8: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটি এর কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: ঢাকা
1: এফএম শোনাই দে তো।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: থেকে ছুঁচল, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

যাক, আজ একটু গান বেশি হয়ে গেল, তো গান বাজনা একটু বেশি শুনলে একটু মানে ফিলিংসটা একটু বেশি ভালো হয় আর কি। তো সমস্যা নেই, কালকে আবার যথাসময়ে চলে আসবো। সিফাত, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে ঢাকা মেট্রো 9040, এবং বিদায়ের সময় হয়ে গেছে। বলছিলাম অবশ্য গত ঘন্টায় যে আমরা বেশি বেশি করে গান শুনবো অথবা আপনাদের জন্য অনেকগুলো গান রেখে যাবো। তো যেটা হচ্ছে কথা, এর মধ্যে আমাকে অনেক বন্ধু লিখে রেখেছেন, আমি যেতে যেতে তাদের কথাবার্তাগুলো পড়ে তারপরে না হয় বিদায় নিব, যেন কালকে তারা আমাকে বলতে না পারে যে তোমরা তো, তুমি তো আমার এসএমএস পড়ো নাই। আচ্ছা, আজ তোমার সাথে আমি দেখা করবো অ্যাডমিশনের রেজাল্টের পর ইনশাল্লাহ ঢাকায়, তো তাই না? ইনশাল্লাহ অনেক কিছু বললাম রে। ওকে, অনেক অনেক শুভকামনা আপনার জন্য বন্ধু, ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। আর আপনি আপনার যেই কারণে বা আপনার পরীক্ষা বা রেজাল্ট, এটার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনি যেন সাকসেস হন। আর এদিকে আমাদের অঙ্কুর বড়ুয়া যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, শুভ বিকাল সিরত ভাইয়া, কেমন আছেন? যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে, তিনি আরো বেশ আগে লিখেছিলেন, অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে, আপনাকে শুনছি খুব ভালো লাগছে, আরো বেশি ভালো লাগছে আপনার কথার আলাপন গুলো, সাথে আছি পুরো সময় জুড়ে। কালকের ফুটবল খেলা খুব ভালো লেগেছে, ব্রাজিল কালকে ভালো খেলেছে, সামনে আরো ভালো খেলবে আমি আশাবাদী। ওকে, অনেক অনেক শুভকামনা ব্রাজিল টিমের জন্য। এদিকে আরো যারা ছিলেন আমার সঙ্গে, সিরত ভাই, ইশপিতা বলছি, ওকে, জানেন সিরত ভাই, আমার ভাইকে যখনই আমি বলি যে তোর বড় সো রেসপেক্ট মি, ও আমারে বলে নো ব্রো, আমরা এইসব আগে এন্ড ক্লাস জাস্টিফাই করে কাউরে রেসপেক্ট দেই না, আমরা হাইট দেখে রেসপেক্ট করি। সো তুই উল্টা আমাকে রেসপেক্ট দিবি, কজ তুই আমার চেয়ে খাটো। কেমনটা লাগেছে যাতে বলুন, আপনি বলে দিবেন যে তাহলে তোকে রেসপেক্ট করে লাভ কি, আমি কাজ করবো চিড়িয়াখানায় যাবো, এখানে জিরাফ সবচেয়ে লম্বা, জিরাফকে আমি রেসপেক্ট দিব, তাহলেই তো হয়, তাই না? এটা বলে দিবেন। আচ্ছা, এক্সাম শেষ করে বাসায় এসে শুনছি নিদ্রা, আমাদের নিদ্রা ছিলেন আমাদের সঙ্গে মিরপুর থেকে। নিদ্রা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি জানি না এই মুহূর্তে আপনি শুনছেন কিনা। তারমিন ছিলেন আমাদের সঙ্গে, আজকে সারাদিন শাস্তি দিছি, আমাকে জ্বালাইছে যে আর কি। ওকে, শাস্তি দিয়ে যদি তিনি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আসলে তার জন্য অন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। ও ভাইয়া, ভাইয়া আপনি জানেন না আমি আজ কতটা হ্যাপি, আপনি মেসেজ পড়েছেন যে আপনি মেসেজ অপশন খুলে দিয়েছেন, ওয়াও, আমরা তো নাচতে ইচ্ছে করছে। রানী ফ্রম হাওড়া, রানী অবশ্যই, আমি তো বলেছিলাম যে এটা কিছু সময়ের জন্য, তারপর আবার চলে আসবো। তবে আমি এটা আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের দিকে চলে আসুন। আই হাম আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, বলছি আজকে প্রথম মেসেজ করলাম, ওকে আই হাম স্বাগত জানাচ্ছি আপনাকে। এখানে আছে আচ্ছা মিনহাজ, আচ্ছা লাকি খান লিখেছেন, লাকি খান এটা হিসাব করিনি আমি আসলে। আচ্ছা তানভীর শাহ চিটং থেকে আছেন, ওয়ার্ল্ড কাপটা এনজয় করতে পারছি না ভাই এক্সামের প্যারাতে, কিন্তু যাদের এক্সাম নাই তারাও কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারছে না, কারণ এমন সময় পড়েছে খেলা দেখতে গেলে অফিস মিস হবে, অফিস করতে গেলে খেলা মিস হবে, এইভাবেই চলছে আর কি। আমি দেশকে সাপোর্ট করি বুঝি নাই এটা কোন দেশ। আচ্ছা ভাইয়া, ব্রাজিল জিতে গেল অবশেষে, কংগ্রেচুলেশন বন্ধু। আচ্ছা এখানে আছে রংপুর থেকে সানিম, চোখে দেখি না তাই কষ্ট পাই সিবাদ ভাই, মনের কথা বললাম, চোখে দেখেন না মানে কি চোখে দেখেন না আপনি, এটা জানার দরকার ছিল তো। কুসুম আমাদের সঙ্গে যুক্ত হয়ে, কুসুম যুক্ত হয়েছিলেন নাকি শুধু কুসুম লিখলেন, আই ডোন্ট নো। ওকে রানী ভাইয়া, জানেন আপনার সাথে আড্ডা দেয়া আমার নেশা, তাই নাকি? আচ্ছা আপনার সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগে না, আপনি মেসেজ অপশন বাদ দিয়েছেন দেখে আমি রিদম ভাইকে বলেছিলাম আপনাকে যেন বলে মেসেজ অপশন খুলে দিতে, বাট উনি তো ফাঁকিবাজ, মেসেজ পড়ে না, জাস্ট নামটা পড়ে না। আমরা আসলে কেউই মেসেজ পড়ার জন্য না, আমরা আসলে আপনাদের কাছ থেকে তথ্য পাই বা তথ্য দেই, তো একসাথে বসতে গানের মাঝে মাঝে আমাদের আড্ডা হয়ে যায় ওরকম, মানে শুধুমাত্র স্পেসিফিকলি মেসেজ পড়ার জন্য আড্ডা এরকম না আসলে বিষয়টা। আচ্ছা আছি ভাইয়া, বাট শরীর বেশ ভালো না, দোয়া করবেন ভাইয়া। আর তো গরম বলছি, আকলিমা সবাই ডাকে আকলু বলে, আপনিও ডাকবেন আকলু, সুন্দর নাম। আচ্ছা আপনি বারবার লিখে দিয়েন তাহলে তো মানে আমি এটার সাথে পরিচিত হয়ে যাব, আকলু। ওকে আসমি সিলেট থেকে আছেন, ভাইয়া গো, ভাইয়া কেমন আছো? আমি তো এক্সামের জন্য তোমাকে শুনতে পারিনি, বাট নো প্রবলেম, এক্সাম শেষে আমি থাকবো, তুমি জানো আমি কোন ক্লাসে, জিজ্ঞেস করো না, করো না, এটা কি করবো না, জিজ্ঞেস, আমার জিজ্ঞেস করলে এখন আনসার পেলে এখন তো আর পড়া।

সম্ভব না, কারণ এখন আমি বিদায় নিচ্ছি, ঠিক আছে? আবার আগামী দিন মানে আগামীকালকে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আবারও যথাসময় চলে আসবো, অনেক অনেক আড্ডা হবে, কথা হবে, কালকে বেশি বেশি করে কথা বলার চেষ্টা করবো অবশ্যই, তারপর দেখি এনভায়রনমেন্ট বা ওয়েদার ওয়াইজ সবকিছু হবে। এবং আজকে যাদের যাদের খেলা তাদের জন্য অনেক অনেক শুভকামনা, আজকেও আশা করছি খেলা জমে যাবে কালকের মতো একেবারে, সো দেখা যাক কি হয়। অবশ্যই আপনারা একটা প্রেডিকশন পোস্ট পেয়ে যাবেন, সেখানে অবশ্যই জানাবেন আপনার কি মনে হয়। আমাদের ফেসবুকে চলে আসবেন facebook.com/ilovethakafm, যেতে যেতে যে গানটা প্লে করছি আপনার জন্য সেটা হচ্ছে শিল্পী বিশ্বাসের কণ্ঠে রঙ্গিলা কৈতল। এই গানটা সুন্দর সুন্দর বিদায় নিব, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটি এর কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। উফ, শান্তি নাই রে।
3: আছে।
2: কই?
3: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
3: পাবেন
2: কি?
3: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Nation X Station.
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বরআইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambaraiti.com.bd।
4: 90.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে আগামীকাল থেকে দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। এবং বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে আজ রাত 11:00 আইভরি কোস্ট নরওয়ের এবং রাত 3:00 ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: জাতীয় সংসদে আজ 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। আগামীকাল 1 জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ পুনরায় শুরু হয়। স্পিকার প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে নির্দিষ্টকরণ বিল 2026 কণ্ঠ ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। আরও শুনুন প্রতিবেদনে।
2: আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে
3: জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার বাজেটটি পাশ হয়।
2: নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক।
4: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
3: 1 জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হচ্ছে। এর আগে সোমবার কয়েকটি সংশোধনী সহ অর্থ বিল পাশ করে জাতীয় সংসদ। এর মধ্য দিয়ে কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়। মঙ্গলবার সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দের উপর ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন কয়েকজন সংসদ সদস্য। তবে অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব প্রস্তাবের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
2: আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে।
3: নতুন বাজেটকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন গবেষণা প্রতিষ্ঠান CPD-র অতিরিক্ত গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রচেষ্টার প্রতিফলন এবারের বাজেটে দেখা গেছে।
5: বাজেটের ইতিবাচক জায়গা হলো যেই নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে ওনারা আসছেন, সেই নির্বাচনী ম্যানিফেস্টোর আঙ্গিকে বাজেট তৈরি করার একটা চেষ্টা ওনারা করছেন। সেকেন্ড যেটা, ব্যক্তি খাতের বিনিয়োগটাকে আনা। তো ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে বাজেটে বেশ কিছু তারা সেক্টরকে তারা পুনর্জমা দেওয়ার চেষ্টা করছেন। এইটার ক্ষেত্রে মানে এখন বাজেট তো বাজেটের কাজ করছে, বাকি বিষয়গুলোকে যদি সাথে করতে পারে তাহলে বিনিয়োগের কিছুটা ইতিবাচক ধারা আমরা দেখতে পারবো।
3: 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই বাজেটের মাধ্যমে নতুন অর্থ বছরে সরকারের উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্য বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: উল্লেখ্য, গত এগারোই জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। এদিকে সংসদে আজ জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এ সংক্রান্ত অপরাধের বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে যুগোপযোগী আইন প্রণয়নে জুয়া প্রতিরোধ বিল 2026 আনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের জন্য উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাশ হয়। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেবিলে উত্থাপিত প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তরে সংসদকে জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক সংসদকে জানান, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বর্তমানে 10টি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আরও 6টি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদের বৈঠক আগামী মঙ্গলবার বিকেল 3টায় আবার বসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক ধাক্কা মোকাবেলা, রপ্তানি সম্প্রসারণ এবং প্রবাসী আয় বাড়াতে নমনীয় ও বাজার নির্ধারিত বিনিময় হার ব্যবস্থা বহাল রাখা হবে। মোহাম্মদ মুস্তাকুর রহমান বলেন, আগামী 6 মাসেও সংকোচনমূলক মুদ্রানীতি বহাল থাকবে। তিনি বলেন, 2024 সালের জুলাইয়ে দেশে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 11.7% উঠেছিল। ধারাবাহিক কঠোর মুদ্রানীতির ফলে তা চলতি বছরের মে মাসে 9.4% নেমে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 2,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন। আগামীকাল থেকে দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে ব্যাংক, মোবাইল, ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট সব মাধ্যম থেকে পেমেন্ট করা যাবে। এতে একই দোকানে একাধিক কিউআর রাখার প্রয়োজন হবে না, গ্রাহকদেরও হবে না আলাদা আলাদা কিউআর খোঁজার ঝামেলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: একটি কিউআর কোড, আর সেটি স্ক্যান করলেই পরিশোধ করা যাবে কেনাকাটার বিল, ব্যাংক, মোবাইল, ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট, যে কোনো মাধ্যমে ব্যবহার করুন না কেন, আর আলাদা আলাদা কিউআর কোড নয়, একটি মাত্র কিউআর কোডের মাধ্যমেই সম্পন্ন হবে সব ধরনের ডিজিটাল লেনদেন। বাংলাদেশকে ধীরে ধীরে নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে নিতে 1 জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কার্যক্রম চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সব ব্যাংক ও MFS প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন নিশ্চিত হবে, ফলে একজন গ্রাহক বিকাশ, নগদ, রকেট কিংবা যে কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেই একই কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন, বলছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
7: সবার জন্য এটা খুবই সহজলভ্য হবে, আগামী 1 তারিখ থেকে এটা কম্পালসারি সবার জন্য। এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না।
6: এতদিন বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা কিউআর ব্যবহার করতে হতো। এতে একই দোকানে একাধিক কিউআর কোড ঝুলিয়ে রাখতে হতো ব্যবসায়ীদের। নতুন ব্যবস্থায় সেই জটিলতা দূর হবে।
8: এখন একটা কিউআর এর মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের অ্যাপে ঢুকে ওই পেমেন্টটা করতে পারবেন। এখন আপনার ব্যাংক চুজ করতে হবে না।
9: আমরা মাল্টিপল পোর্টাল যদি আমাদের চেক করতে হয় সেক্ষেত্রে এটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট একটা পোর্টালে থ্রুতে আসলে এটা আমাদের সময়টা খুব বেঁচে যাবে।
6: বাংলাদেশ ব্যাংক বলছে বাংলা কিউআর এর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্যই লেনদেন হবে আরো সহজ, আর নগদবিহীন অর্থনীতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মানোয়ার। তার মৃত্যুতে দেশের শিল্প সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: দেশের চিত্রকলা ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তফা মনোয়ারকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেল 3:30 শ্বশুর তোফায়েল উদ্দিন আহমেদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। সকাল থেকেই মুস্তফা মনোয়ারের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা 11:00 কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে শিক্ষক শিক্ষার্থী শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে চ্যানেলাই প্রাঙ্গণ হয়ে তার শেষ যাত্রা পৌঁছায় বনানী কবরস্থানে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তফা মনোয়ার। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 8:30 তিনি মারা যান। মুস্তফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: মুস্তফা মনোয়ারের জানাজায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মুস্তফা মনোয়ার শিল্পকলা ও সাহিত্য জগতের বহু ক্ষেত্রে বিচরণ করেছেন এবং তিনি নিজে যেমন মেধার অবিরাম চর্চা করেছেন, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানী বালা। দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সম্পূর্ণ নিষেধ এবং এ সংক্রান্ত আদালতের নির্দেশনা দেশের গণমাধ্যমগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যতদিন আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিচ্ছে ততদিন আওয়ামী লীগ রিফর্মড বা অন্য যে কোনো নামেই আসুক না কেন তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ এ তথ্য জানায়। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অক্টেন 145 টাকা, পেট্রোল 140 টাকা, কেরোসিন 135 টাকা ও ডিজেল 115 টাকা রাখা হয়েছে। আগামীকাল থেকে এ মূল্য কার্যকর হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল উদযাপিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, জুলাই গণ অভ্যুত্থান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোন বিকল্প নেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব কিছু প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা এই বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বাড়তি সময় পাবেন। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, এই সময়সীমা বৃদ্ধির সুবিধাটি সেই সব প্রবাসী কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ 12 মাসেরও বেশি সময় আগে শেষ হয়ে গেছে এবং যারা কোনো প্রতিষ্ঠানে যোগদানের 6 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পাননি। মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, এই বাড়তি সময়ের মধ্যে নিয়ম ভঙ্গের বিষয়গুলো সংশোধন না করা হলে নির্ধারিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে কোন পর্যায়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কোন পরিকল্পনা ইরানের নেই। ইসমাইল বাঘাই আরও বলেন, হরমুজ প্রণালীতে মাইন অপসারণের জন্য কোন বিদেশি সহায়তার প্রয়োজন নেই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের আটকে থাকা অর্থ বা তহবিলের বিষয়টি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার অগ্রগতির সঙ্গে সরাসরি জড়িত। বিশ্বকাপ ফিফা ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ আইভরি কোস্ট নরওয়ের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। রাত 3টায় নিউ ইয়র্কে ফ্রান্স সুইডেনের বিপক্ষে খেলতে নামবে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ইকুয়েডরের একে অপরের মুখোমুখি হবে। এদিকে গতকাল ব্রাজিল 2-1 গোলে জাপানকে পরাজিত করে শেষ 16-তে উন্নীত হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল, তবে বিরতির পর কার্লো আনচেলত্তির কৌশলগত পরিবর্তনে বদলে যায় ম্যাচের চিত্র। ক্যাসিমিরোর সমতাসূচক গোলের পর যোগ করা সময় শেষ দিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোল, তাতে জাপানের হৃদয় ভেঙে শেষ 16 নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হিউস্টনে শেষ 32-এর লড়াইয়ে জাপানকে 2-1 গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম দিকে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। 27 মিনিটে কর্নার থেকে আয়েশে ওয়েদার হেড অল্পের জন্য বাইরে চলে যায়, তবে 2 মিনিট পর এগিয়ে যায় জাপান। মাঝ মাঠে বল জিতে কাইসু সানো দুর্দান্ত গতিতে ক্যাসিমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল পাঠান দূরের কোণে। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল। গোল হজমের পর ব্রাজিল আক্রমণের গতি বাড়ালেও প্রথমার্ধ শেষ হয় জাপানের 1-0 ব্যবধানে লিডে। বিরতির পর লুকাস পাকেতার বদলে এন্ড্রিককে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন কার্লো আনচেলত্তি। 55 মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। গ্যাব্রিয়েলের নিখুঁত চিপ থেকে ক্যাসিমিরো শক্তিশালী হেডে বল জালে পাঠান। ব্রাজিলের জার্সিতে এটি ছিল তার 90তম ম্যাচে 10ম গোল। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় ব্রাজিল। শেষ 20 মিনিটে একের পর এক আক্রমণ চালিয়েও জাপানের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল, তবে যোগ করা সময় 60 মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি জাপান। প্রায় 100 মিনিটে লড়েন কার্লো আনচেলত্তি। 55 মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। গ্যাব্রিয়েলের নিখুঁত চিপ থেকে ক্যাসিমিরো শক্তিশালী হেডে বল জালে পাঠান। ব্রাজিলের জার্সিতে এটি ছিল তার 90তম ম্যাচে 10ম গোল। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় ব্রাজিল। শেষ 20 মিনিটে একের পর এক আক্রমণ চালিয়েও জাপানের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল, তবে যোগ করা সময় 60 মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি জাপান। প্রায় 100 মিনিটের লড়াই শেষে 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে নাটকীয় প্রত্যাবর্তনে শেষ

0: অনুষ্ঠিত খেলায় প্যারাগুয়ে টাই ব্রেকারে জার্মানিকে এবং মরক্কো টাই ব্রেকারে নেদারল্যান্ডসকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করে। ক্রিকেট হারারেতে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ইনিংস ও 85 রানের ব্যবধানে পরাজিত হয়েছে। আজ টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 185 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 140 ও 185, জিম্বাবুয়ে 410। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হল সংসদে। জুয়া প্রতিরোধ বিল 2026 এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সংসদে পাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী হাসানুল হকিনুর 10 বছরের কারাদণ্ড। দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে আগামীকাল দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। এবং বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ রাত 11টায় আইভরি কোস্ট নরওয়ের এবং রাত 3টায় ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হা হা টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You know you drive me up a wall, the way you make good for

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

90.4.

0: love you.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
0: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
0: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দেন।

0: মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটো কাটো আর গান শুনে শুনে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
4: ঢাকা এফএম 90.4
1: সারা দেশে
4: সবার সাথে

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?